লাগে আকাশবাণী দীপু নন স্টুডিও ঘুরিয়ে পর পর ফাই ফর আমিত ফকেব চকসি রেডিও কারজুকে দো আনারাদা ফান নেলি ধমিং লেংপি কারডম নাং পাজির ইকসি পিনিকে চেংসিয়া ট্রান্সমিশন ইংপু পনেগলু পিনি জাখং নিফাই ইংকয়রা ফ ভৌমটি আর্নি যাই মেকে ব্যাং লাকে এফ এম বেন আলংপেন মেগাহার্টস ফারুই সিরা তবরাসির ক্যাব লাপেন নিউজ অনিয়র অ্যাপ আলংপেন্দা নালিতুম আকাশবাণী ডিফো স্টেশনে যাই মেক আর্জুলং ইকজি পিনি কন্ট্রোল রুম আলং সাই আর পুকে ডেং আবাং আমেনকে ইঞ্জিনিয়ার অন ডিউটি বুদ্ধদেব ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট আসাইকে ক্লেম আবাং নিকা তারোপি

লাপনাপর নাং লিটুম ফ্রেসিং টিসু কেলুনালুন আর্জুইক লংটাংলো আদন্থু পখিলা লেকথেপি কেলুনালুন আর্জুইক থু সিনাং আলুনালাম থে ওয়াংপো।

0: Lapuan apor nang litum, kang dukar do malun ajay me kang deng along pen. Asona sona lun arjui long tanglu. Lake Akashwani Dipu, non studio ghuria por por phai trok ramini thom ke bra pho pleng tanglu. Adun thu, Nelichi Phong, Nilun jir ajay me kang deng along, Son Singh Taro, Lam jir, kithan arjui sinang.
1: Nilimen Sonsing Taro, Nili Dak Teke Langjun Dak Panisido, Rong Men Lang Tuk Taro Rong. Nili Non Mate Ajadavar Saita Ave La Sinili Kiti Si Chuklamik Bong, Akiti Banke Soga Kiti. La So Banke Pudamlo Pulote Aprang Hut Banke General Mate Di, Ala So Banke Chiri Silong Lin Pri Lin Pol Anti Enig De. আমি নদী নবাং কেলা বজার হিঠি কুলা দলং কে না মাছিলি পেনা গা মাথে দি নবাং কে চমুসি তা লিমিরা চিতিম বা লিনথম ওলা সনসি এনচদ নবাং কে লাবাং কে ফার্স্ট আদিম লাঙিক নং পো আদিম নবাং পাংথাই নং পো লাসোদাত পেন লপুলোতে আসিলিয়া বাং নিম ইক নং পো লা চিলি কিনি নং জিয়া বাং কে ফার্স্ট আচিলি আসক হে লাং এজো নিমিক নং পো সোপেন আংতান মতে বাহেরা লাইজি আকো লাস আচিলি এবং আকো পুথত লংলে থাক বস্তাপেন নসন তুসিতানি কিনি মুদবাং বস্তাপেন জংসি ইউজ ফুলোতে আ বস্তাপেন থক এক এক নাংপো বা লংলে থাক লংবাং কে দাগ বাং সে আকো পিমালা রং পাবাং দাবজি ফান হেলোগে চ্যাম্পেন এসন অফ সি দ্বীপ লং থির নাকি লাস বাং কে আকো জনি বাক দ্বীপ লং নাকি লাবাং খালা রং কে পাবাং ই দাবজি পা ফান হে রং বাং বাং ইং চিলি বার দেবেন লোটেলা চিলি আলাম বাংকে চিলিকে বার হুত বাং তা হার বাং পিপনিক নাকি নন লমকে লাহিঠি কুলাত লংকে লং হে লাগা পাথে দাবি হার মুখা পিপ নাকি কে কে বার নি তা আনতেন জং সিমো বার দেবেন আি হে লাক্রে ফ্রে হিনি কে চক পেলা নিক্রে ফ আং বং লং বং সে আবার সাই কে কে দো ও কে কালিল হে শীতল আপেন সে পুরে ইন্দু নিকব কারো
0: লাপোনা পর নাং নিতুম সনসিং তারু পেনলাম জিয়র আরজি লং টাংলু আদুন্থু কেনাং সৎ কপচিনিয়ালাম জিয়র আরজি থা আকাশবাণী দীপু আজাই মে কার্জুদুঞ্জি আফান আর নিবাং তা আদা পরফাই থ্রকসিরা মিনিট কেপ পেন পরফাই সির কেপ আনলাপেন আর নিগ্যাংসাম পরফাই ফ পেন পরফাই থ্রক রাজি টিম আন আকাশবাণী দীপু আজাই মেঘ ইউটিউব লাইভ স্ট্রিমিং আকেরা পেন নাংলিতুম আর

জুলং ইজি লাপেন আকাশবাণী ডিফুয়া যায় মেঘ কিদো আন কার জুদুঞ্জিয়া ফান আদা পরফাই ফর আমিনিত ফকে বাপর পেনাজো পরফাই ক্যাব আন এফ এম বেনা লংপেন মেঘহার্জ ফারুই সিরা তকবরাসির ক্যাব লাপেন নিউজ অন এয়ার এপ আকেরা পেনতানাং লিতুম আর জুলং ইজি লাপেন আন পার টাকা চিনি জিয়া ফান ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব অলং বেনতা নাং লিতুম আকাশবাণী ডিফু আলং হুমরি দাম ইক তামি কিনাং সরকাপাচিনি আলাম জিরকে লাপওয়ানিক চলু আদুন্থু পিনিয়া সারলামথে আজাই মেঘালংপেন সারলামথে আর্জুক সিনাং বকলাপো আহিথি কেদুন আবহার বেঞ্জতে ওয়ারফিট মাতে তেকুক তেমাং কেদু লামথে কেমান লাবাংসো আলাম থেতা বকলাপো আটোমো পেনসি কেমান আর্নিসি বকলাপো আব্যাং হিথি দুনলো তোয়ার কে দামরাব আরি সাংহ আটুম আফ্যাং কেসু আহুত আফ্যাং কচেতেওয়ার মাতে কচেলার আবহার কচেতেওয়ার থেকদুন লংসি বকুলাপো তা আবহার কচেতেওয়ার পুয়ামাত থেক থে অং আব্যাং পেনচেতেওয়ার ফিটলো লামাত মালমসো আফিকে আহেম সি চেলে ধুরকলো লাসি আলাম থে দোক কে পুদামকে চেসিক চেদ্যাং এট আফিতা কপিনে কে বেঙ্গে ফান দোক আমাত কেদাম জিয়াদিমকে পালে থেক থে দেট পুয়াফান লাসি সার পালাম থেলু বকুলাপো আহিথি কেদুন আবহার পেন চেতেবার ফিট মাতে তিকুক তেমাং কেদু পিনিয়া সারলাম থেকে লাপোয়ান বেদলু লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘড়িয়া পর পরফাই থ্রগ্রা মিনিট ফ্লিক্যাপ প্লেংটাংলু আদুন্থু কার্বি লুনবারিম আজাই মেগাং দেং লংপেন আফ্রাংসি সরত বে লাপেন ধন সিং তেরন কিলোনালুন আদামাসার কাপাংরি আংদেং আলুন আর্জিক সিনা

0: গিফট আহিছে।
1: আরে ওয়া, লিজেন্ডৰ বেট।
2: ইয়াৰে মই খেলিম।
3: আরে ফিউচাৰ বেটিং লেজেন্ড মই।
0: ইয়াত যাৰ নাম লিখা আছে বেটখন তেওঁ পাব।
3: আরে ভাই,
0: দেখিলে ইয়াত যদি মোৰ নাম লিখা নাথাকিলেহেঁতেন তেন্তে কিমান দিগদাৰ হলহেঁতেন। সেয়ে RBIয়ে কয় বেংক একাউণ্টেই হওক বা বেংক লকাৰ, তাত নমিনীৰ নাম নিশ্চিতৰূপে লিখুৱাব যাতে আপোনাৰ জমা ধন তেওঁ পায় যাক আপুনি নামাংকিত কৰিলে। RBIয়ে কয় জানি লওক, সতৰ্ক হওক।
4: সেরমির সো রবার ফার্ম লং জয় কে পেনাং ইতুম রবার আর রঙা ক্রিম লং একজি লবাং সো রবার ফার্ম লাকে দিফু হাব জান কেদা মানার হিদি সাজিরা লং সি লং একজি আং তো নালাম কাছে নি জিয়া ফান 9678993470 আলং হোম রিক তামে।
5: লাকে আকাশবাণী দিফু নন স্টুডিও ঘুরিয়ে পর পর ফাই থ্রক্সি রামিনিট কে প্লেং টাংলু আদুন্থু অবিয়া যাই মেঘ আং দেং অলং ফাইন আর্টস মাতি কিথিপ লাপেন কেহি থেক তাই ইসি কেরেং ই আবাই আবার সাই পুয়াফু থাক জিতা রং পিপি পেন হুট ব্যাং রূপজিলি ইংটিপি আতুমাং বং চেহু চেপুত আর্জুক সিনা।

0: পিনি নিলি তুম লাদাক আরজান কি আপু থাকছে চেহু চিপুর পা দোপঞ্জিয়া ফানসে বড়ি ইকলো আলাংলি কে নোট আর টাকি জুম হেক পেন সোয়ার লং বং পেন আরজান কি আসায় কে ক্লেম চেঙাবাং ফিল আলাংলিয়া মেন জিতারং পিপি লসি কে চেং সি নিলি তুম আলাংলি ফান আকাশমণি দিফুয়া হিন পেন আকারডম পা জিরিগলো
1: কারডম
0: তাংতে কে চেং সি নংলি রেডিও কার জরার ফান নংলি মেনা কে চার্লি আপু থাক নংলি চেথানিক জিমা
1: অলালো প্রাংসি কে আকাশমণি কার জুতমানতেন হাসে মে কারডম পা জিরলো নিলি মেন লাকে জিতারং পিপি নন্দে চার্লি বোম লকে দা ফার্স্ট সেমিস্টার ডিফু গফ কলেজ সংস চার্লি বোম নীলি রং মঙ্গে দাক ডিফু সেরং লং নিয়ার জেন বি হোস্টেল লালো নীলি নন সাই ক্লেম বোম লাবাংকে নিমহর কিহি লাপুনা সি ক্লেম বোম লাপুনা সি নন তা দাম বোম লা লাসিলাহাইল
0: চুরোলো তাংতে নাংলি লসো আরজান কি আসাই কমেন্টু পেনসি কে চার্লি দুনিক চেংলো নাংলি চেথানিক জিমা
1: নীলি লাবাং কে বিহেক পেনসি কিনে লস চার্লি লস দা ইংটন চেক আপ বোতাই দু ইপিক লো আলামাং কে কে চার্লি সেমি দুকক সুযোগ সি নন 2018 পেন চেংলো সামে

0: Ili bang ke la mohor ki hi bang ke hem si ki hi hem ingni dun mes ki hi lo nohok semi dam nang nilo hem long se hi po jong se tanglo pute bang order tang tum semi me thang nak ching thum po kola pen delivery nang ji pute dak te bok te rai difu area an mang deliver lo la pen ke nili apor ke manes mang asap so sung ik hoy athe ma la pu pu na si pach tang lo business na tu semi do kulat asap so wet semi do la pu bang ke financial support lo la pu pu ta la pu si apor bang ke pach tang lo
1: tangte nangli long mohor ki yahin anathu komandi nang kacherap dun du ikma mate nangli mina jungjung nangli mina si klemik chot
0: abang ke nili jungjung si klemik chot he mat tum nang supportun o tame hem tum ke isi artrok asan chalo kila mohor ki jungjung mang ke nili chalo apen ke la kacheng ako ke nili theko e charli cheng hot bang ke color phunon angton semen nili pai ni ik tum si nangri pilo semen non mang ke arnam herjume pen color phunon angton phunon tani mithang si chpador lo lapen lapu hem na thu penang nang rap lo arta isi asai lo ta mesen
1: tangte non nang li kewang jilang apor mate non kewang ji karbi reso nim so ronga jilong ka chepate dun ji lapu so nang li ning ke hang do ik ma
0: nili ning hang ke do chepate dun ji pus ning hang semen nili non bang ke na anang deng nang li thurok lo ma porta me kom ikre athe ma non nili la sok sa ek tem bom bang ke order bang ani bang semi chimit me ajhak tum ke kitong urgent order pus me do asi apor bang chilang rai nang kok po non nili jung jung matha bang ke la anang deng li rok lo pot certificate la penong e pha la pen ke competition chepate na thu bang ke an paprang pelu ani ning hang hilu pus me tha lon bang ke aso teng si pa do wet po la pen non prang ke bang ji bang ke nili ning ke hang do ওবে কি মিতো হান পচারলি জি মানে কি থান পঞ্জি নিনিং হ্যাং দো নন প্রাঙ্কেবাং জি লা থেরিয়া চিক্লো সোমার টুম ফান পচারলি জি ফান নন নিলি কি ক্লেমা সায়সন কি থান পঞ্জি নিনিং কে হ্যাং দো লাসি আর্ট স্কুল সামে নন থেরিয়া চিক্লো লম পেন ইংপু পন ইকপো
1: তংতে ওবে কি মি সোমার টুম গে চারলি ইয়া নিং হ্যাং লা পুসন পিনাং আন সোমার টুম তামি দো তংতে নং নিলং নং চারলি দুন জি পুতে কো আন আর টাপিন সি নং চারলি দুন নিলং জি
0: apo non mohor ki hina thu bang ke la mang ke aning ka hangaling lo same nili ki puji bang ke la bihek pen la chari te mesen lo bihek pen chari lo puti athe art ke ka pre ka saison ka li lana degree nang ji pupe la an ang deng nang ji lan an tang ka nang ji pupe jong si ke thegong si dolo puti bihek pen ta me non nili ki claim ason ta me claim ik phit long po nili non ki claim ason si tang ka na thu si mi deng long phit po jong si ke thek dolo puti la bang ke arta lang le lo same non la ni ki puji pu bang ke bihek pen chari lo puti la bang ke non ni ki claim ason claim long da prang po
1: tangte nangli sosai ke claim ke nangli ko anarta lo mensing li ke claim dun cheng lo mate ke matha cheng lo nangli chithani jima
0: nili la ke claim cheng mang ke bhek man sining ka hang pulo same no ne la ning ka inkoi lom alma si serious ke an bhek man sining hang lo same ahot pen claim ahot pen claim claim mane serious and with as non ke thi an man si non la nili la ke claim pa me ka bang ke non la ning kan suring ko ra pli pen inkoi ra phoen lo la sut men si ni nong nam da thang lo la pen la an man si improvement da kemilo
1: tangte nanglila mohor ki hi koson men si pachingli dik theklo athema amekta ka pachingli rakinang sot la sinangli koson men si pachingli theklo
0: la pachingli la bangke isi ke charli lo practice long men si mane ka depend lo kan manangli ke charli la ase thekpo men men ke kelang men ke art ke joy ke semi joy ke ke la ke apport an ik pick an color ki hi punon pencil ki hi punon ta la isi ke pachingli na thubang la bangke isi observation puan lo observation mane la kelang ko an manang kelang pa chingli thek kula ko an sia me ke thema ko an sia me ke bima la banglang pa me kanang po ko na sia mahang ke kek ma ko na sia nukan ko an thema la banglang nang po laos nang lang pakat thek lo nang me gong silang pakat thek lo putela bangge pa chingli thek po apen shading sa me important pikan lata shading a thek o nang ji la bang charli pik nang
1: tangte ke dam tangan nang li mohor gi ke nang li lang ding pensi gi ma mate ko ma mi tum han ke rj ke pang thek penan ta pa chingli thek ik ma
0: nili non ke klem bom la bang ke phone long pen la pen abang ke reng ban ar thek same penangan ke nila phone long pen photo ke lang si ki ong athema la ining ar lo pen ka chi bi thek long lok pen mane amui ka badat la ta mining ar lo pen si ki rg u bang ke la bang sung ik pik hang jan la bang ke practice nei la bang sung ik pik
1: tang te ke dam tang anang li mohor ki hi an same non si ko an do po nang li
0: penang bak to po pharo si bak ke le chol lang ta me do kai kai po nili order bang ke kai same chimit me nili bang ke hisab si dal lo ta me penang আর টাকলা পেন নং নাম ছাং টাং তো হান্দা পেনাং আন বিলো নাং তোমার থাকলাম জি
1: তাংতে কোমানি আবং ফি মাতে আবং ফু মোহর কি আফান নাং চো তয় পুতে কুপুসন পেন সি নাং চিংকি লং ইকপো নাংলি ফান
0: labangke jo ikpik an nili Facebook ta do Instagram ta do la pan YouTube ta bo la kethom ta amen ki sibe la jerong bp arts pen la amen mangke nili Facebook long damlang po jerong bp arts pulong hadak nili bio long number do la WhatsApp number lo call lo nangli tum long si order ji puti hadak WhatsApp pida chok la WhatsApp long text nang po la pan jong si kenang sot do puti nang ching ki sa chok call pen ta me we nangli tum la jong si order

0: দরবাং কে লাল মেল
1: টাংটি নাংলি লোবা মোহর কি হি পেনা কাপ্রেক নাংলি কাপ্রেক আর্জান দামি নাংলি হি পন পন লোমা মাতে দোমা কি হিতাং লাপসন
0: নিলি কি হিতাং কি দলো অস্তামে নিলি হেম কচিরিম কচিবিক থে জক ল পাং বোলা লন মং কে তে মেনন নিলি লাসো সাই ক্লেম পাং চেং লুব পেন মাগে কমিশন আর্ট ওয়ার্ক বুলাহান কে পুকে লা টাঙ্কা পেন কি পিজা হেদি লা বাং সি ক্লেম বেত লা পেনে কাপ্রে কা পোর্চ লং ই লা সো ফান সি ক্লেম ইক ছট ল কাপ্রে পেইন্টিং নানে সিনেরি দহ নানে মিরা পুকে আর লাহাই পাং কে নিলি আ পর লং ইগ দেত আমা সি লাহাই পাং কে ক্লেম আ পোর্চ সেব দেলো নিলি মাং কে পর কে ম্যানেজ পাং সুং ইক উমাত লাস লা কমিশন আর্ট ওয়ার্ক নাই থুবাং সি ক্লেম ইক ছট ল
1: তাংতে নাংলি নুন হেজং কি পুপন টাঙ্কা কি পিপেন সিনাংলি ননমাত কে আর্ট বম বুসি নাংলি কি পুপন টাংতে কে ব্যাং জিলাং আপর নাংলি লাপুসন কুলার চিখুলি পেন লাপুসন কি জরি লাপুসন নাংলি নিং কে হাং লাপুসন দুমা
0: নিংকেহাং তো নিংকেহাং মাং থে এক পিকান লবাঙ্কে নন নিলি আর্ট সেমে পাংতুই পন বম্প নিলি নিংকেহাং আন পিনাং দোল লাপেন কে লি সেমে লিল আর্ট বাঙ্গি পিনাংকে রাশি নন নিলি প্রাং কে বাং ফানি নিংকেহাং বাঙ্কে লা ইলি কার বিয়াং লং আর লুকে লান আনাদর কি সো পেন্টিং তহ কাছে থ্যাং প্লুপ লাপেন প্রেক জেক আ পেন্টিং পুকে ক্লাং ক্লিপিন ল্যাং লক তা লাসি ফর এক্সাম্পল লাইট মোনালিসা পেন্টিং তহ লাই হুই তুম আ প্রেক জেক আসন মাটি দি তুম তা আদর কি সোনাই নাই পিউর থেলং পেন লাসন থাকছে কার বিয়াং লং কে দো ও ইদাত পট নাম উন ইদাত থেকজি সাবি নিলি বাং নন প্রাং কে বাং ই ফান ইসি প্রেক জেক আ পেন্টিং লঞ্চ ই পুসি নিং হ্যাং ল আদর বাঙ্গি হুত তুমসন আ মিলিয়ন বিলিয়ন পকিলে দুন এলো তামি কার্বিং লং মানে নাম উচিত নাম উচিত পে তামি দা সবসো অং মুচাত বহে ননিলি কি জরপন কে লাসন লঞ্চ ই পুসি নিং কে হ্যাং লপেন কে লা কমিশন জং সিনি পাজু থেকলাপ আকো অর্ডার বাং টন কক পুতাং দা নে বাং লাই বাং পেন্টিং লঞ্চ সুই পুসি নিং হ্যাং ল মানে প্রেক জেক আ পেন্টিং হেদি
1: তাংতে নাংলি আরজান মোহর পেন কি হি পেন কা প্রেক লাপুসন থিদুং আরজান তামি নাংলি কি পন থেকমা
0: থেদং পুতে লাকে আকথে মোস্টলি লা পেপার লং কি ভেগ হ্যাক সে কিং হে আকথে সাইজ তো ই3 সাইজ লা পেন ই2 সাইজ ই1 সাইজ লা তুম কথে দো আবাং কে মুনিত তুম আ মোহর ভান ল তুমি লং সা কথে নাই পুতে লাকে আকথে বাং কে ওয়াল পেইন্টিং হ্যাঁ ল ওয়াল পেইন্টিং কে সবসে পেন আকথে ল ওয়াল পেইন্টিং মাং কে নিলা আন ক্ল্যাম উইলাং বতাই সিওয়া সি ক্ল্যাম লা নিলি মুপান সে মিনিং জে ল নন লা সোসাই ক্ল্যাম ল উপনে কাপড়ে কা পোর্চ লং দল লা কমিশন আর্ট ওয়ার্ক মানে টাঙ্কা কি পিপেন লা সো কাম সে ক্ল্যাম চল ল লা পেন অর্ডার বাং কাই চিপ মি আমা সি কাপড়ে বাং কে ক্ল্যাম লং দল লা না তু সি ক্ল্যাম চল
1: তাংতে কেদাম তাঙান সামি নাংলি নানি কার্বি রিসো নিম সরঙা জে লাপুসনং তামি নাংলি কুলার লাপুসন ই চুবিদুন দলমা
0: নিলি লবাং কে চুবিন দেপিনা
1: চুবিদুন দেপিনাং দি তাংতে লানন কেবাং জিলাং আপর কে নাংলি কুসন নাংলি লাপুসন কুলার কে চুবিদুন নি লাপুসন নাংলি নিং কে হাং লাপুসন দমা
0: নিলি নন নিং কে হাং দো সামে নিলি নমা কে জাকং আবিলাং থেমা নিলি হেম কে নম্পান হাস মে ছান ল নে তু ও ফ্যামিলি মে সিবিলং লাসি হেম মানে আর চাক তো কক হেম কিরি দুনি লাসি নন লা নিলি কি আর পট আন সামে মোর কি হি আনাম পট আন সামে নিলি হেম লং সি পাদাম এলো লাপেন ফ্যামিলি ফান চিলাং নং কক লাসি লাই হুই কে পাদাম লং পেনামা সি কুলাত কাপড়ে কা খুলি থুজি বাংকে উনে দেলো সামে নিলি নিং কে হাং দো নন লা থেরে চেক টু লম পেন আর্ট স্কুল তা তাই সিলো লাপেন কুলাত তামে ইসি ইংপুজি পুসি নিং হাং দো লা কিচু কিচু নান হেদি আথে মানে লিকি পুজি বাংকে আদারসন তামে নিং কে হাং কি সিবে নাং পো ই ননিলি তালা পুলো ভেক প্যান নিং হাং পিলো আর্ট বাংকে আর না থুসি ক্লেম বয়ল তামে কে চেং কুকে লাকে আতাং কালং লে কে চেং কুকে আথে মা থেক উইলাং মাটি দি লাসি লা সো হট পুতে হিনি ক্লেম নিং জি পিপমা পুতে এসন এসন ট্রাই লাপ নিং নিলি সামিলা পুলো দোকান সো সাপ সো নানি চানা পুস্কা লাসন জে জর্জ ই তাঙ্কা হি না থু বাংকে লা পুনা পেন সিনার চাক দুন ল ইনকে নন না ফিয়ান মাংকে নিলি আসাপ সো থেক লো পেন কে লা পু আর না থু পেন সামি তাঙ্কা কে বাং পাং চেং ল লাসন মাংকে লা পু পেন তা বেলেন সোনা মাকে লাপু কুলাত না থু কেচু গুজু না কুলাত পেন লাপু নন নি রি সাই গাম বম মোর কি হি পুন তল লাসি নি লি পুজি বাং কে আজা লেখলে আমি তামে কে মাং কে মাং ওয়া নাং পো সামে তাঙ্কা সামে কে নাং সো লাফান তামে কা প্রেক সাইড বিজনেস দো বেক নি
1: কালাম চুরো ল তাংতি নাং লি নন হেজং গি পু নাং লি মেনা কুলাত সামে নাং লি চুবি পন পো তাংতে লা সো কুলাত কে চুবি কে নাং লি মেনা নাং ওয়েট তো নাং লি ক্লেমিক চটমা মাতে নাং লি হেম তুম দা নাং চেরাব দুন দোমা
0: বাংকে নিলি নি নোভেট ল কাপড়ে কাচুবি কাম কে ক্লেম পন ফান মাংলা বাঙ্গে বিপ মিলা বাঙ্গে নিলি জং জং আজা কং লাপেন নিলি জং জং আতঙ্কা পেন ফুলি পন পো এথেমা নি ফ্যামিলি তোমার তুমি দুকক মারে দি অনুতেন সেমি কাম আসাই দোরে আসি নিমিথাং জং জং মাসি দোকান সোতা মে কুলার সোতা মে দি চংপু পো পোসিনি হ্যাং
1: তাংতে নাংলি মহেদ জং কি পু পন নাংলি চার্লি বমলাং পু তাংতে নাংলি কোসন সি আপর কাচিপি ইকলো
0: আবাঙ্গে আপসুং ইকপিকান ল নিদি চার্লি চার্লি বম নন নিলি ফার্স্ট সেমিস্টার চার্লি বম ডাকদিফু গভর্নমেন্ট কলেজ লং লিলি লা পর কমেনেজ লাবাঙ্গে সন হেন ল মানে কলেজ পাং কি দন দেশি কি অং নন মাংকে আলামাঙ্গে লা পু সাই না থু বাং সিক ইকপিক আন কমিশন আর্ট বাং থু বাংকে আথেমা অর্ডার বাংকে আজাহাক তুমকে নানে বার্থডে ফান তহ এনিভার্সারি তহ ডেট এনিভার্সারি লাসন ফান পিনা কৃতি লাসি টং নুনাং কক তিতি লাতুম আপর টেং পাচন নং কক লাসি কলেজ বাংকে irui pen potai si bang dun po lalo college bang ke men tun depends dun chot tilo la bang ke exam bang dun po he ta me college bang dun desi ko anglo la porch pi bang ke ni li adap pen la angbong chitim por krehini an bang ke ni li ar ik po baji si baji hini bang ni li chojun ik po ni li por phai ke thom ben lo pote ni li la kulat ing pudam po la baji thom pen ing pu po mo bajinar cap anlo pote pajod ik po anlo pote hemnang le rok lo pote la an cho che jun je ko alom suwa ko la commission artwork mate la mohor ki na thua ko patang thu po la lo lason sin ya por bank manage lo
1: tangte arjan ki hi ana thu sike en ipin pen che pathek pami ji plote ki charli ye phan chiklo jon ko an mat ning kan ko anang ji
0: abangke sike charli lepin pen pote nili jong jong pen pui bangke ninkani si bag jong si aporchi pisip thekote thekda prangi la ninkani si tame endat thekji jong si ke thek jong si ke cheng manake do tang pote la sok sai bangke ning ke hang tame do nang ji la pen ning ke ding same do nang ji athe la ke memen tong ham ham pen leke chok de ji kam kali la si ning chpa ning ding ni la pen un an ke practice han lo kenang sot ke jong si practice jong si charli o la pen ke charli na manela pu na second a pin pen la pu na si chpa thek pa me ka ji puti arniwang same miss me datang po arniwang same charli lo dang po an lo pute la bang ke apor pu ya lo ta me prabjin tum ke prabjin nilita mila pulo nilita iribub abotai do lo same nan surihini ra inquire apply la da jut po dog dog ni serious ken lo na ke ning kan suri inquire apol nan jo ta me improve by improve fit lo las ni lipu ji bang ke la ko anma practice la pen ko anma por ga chipi la an lo ke thek da bi bang ke
1: choro lo tang te la so sai ke claim ji bulo te bihek pen ta ki ara hin na thek picnic ji ma ma te thek the det pen sami mu the o phi ki charli dun thu la pson pen da thek ik ji ma
0: thek ji is ta me nili puji bang ki bihek pen le charli te mi sen athema penang an thek long lo munit tum sami ki charli sami ington kok pute mo phi ki tok sami thek det ti aring tang det ti la si bihek pen le charli pute ari sami duk po charli sami joy joy chat ponan bihek pen sa ta aporchi pi pute ari kang du ko ban charli nang po mo ari yong sing tang tang lo pute ki ot pencil ki oji phanta me sungkrung ji la pen la ke tok chor kali amahang amohor akireng kireng ason si kinap nang ji pina la si nili puji bang ke bihek la pen arta jum hek ahur pen si charli te mise
1: tang te nang li la so sai ki klem pen ki nang li bihek ka ko pen ki nang li skulong busami ki ada hina na thui nang li thek ik pik la pusono ma ma te nang li the open a phisi la pu ki charli hina ki nang li ki charli pon no
0: nili bang bihek pan samay ke art bang ge thek do nili bihek pan samay school hem gachtere ga botai do olomar school samay chtere ga oidolo samay arnam her jumi pe nili along tin a school ki dun samay art na thu bang ge kai samay pranks do dun la all class student so pan samay ni se pranks do no hok school dun samay nang ke ro bang samay penang do teacher tum samay penang nang ke ro do hello bila si bihek pan mang samay ke art ana thu bang ge asap so do ke do muthe nili bang si charli do kok ma ington kok ti ti hello
1: chorolo tangte lapu arjan ki hi pen thekpa milu puti mu ki wang jia por woreng awar sai ki long jia war sai lpuson duma
0: mangke do ek ji jong si labang pen ne simi ke cheng go se mening je lo lang si thekpa ka lo puti labang ka war sai te awar sai lo labang ke kapre ka sai pen lang dam puti joy pig lo la da ke lan an charli nang ji lan an degree nang ji bu simi nang ne lang si ke thek do lo puti art long ki kapre ka prek do art harmu bang ke nane painting nane wall painting toh nang yong sik thek dolo pote bang tum siminang hang po along along abel morgi siminang toy po lake isi pen lang dam lok pote kapre ka sai pen jong sik thek pote lehan lok join nai athe ma la ke jong sik nang li ke char dia be det nang li por hia be det po semi long sik thek do pote la ta isi a sai lo la pen isi pen lang pote bainong la pen isi bang bar dam pote la ta kapre ka sai mane government job to ma teng semi li dun un athe ma mohor ki hi ke la ke nang li jong sik thek pa me lok pote nang li tum youtube long semi thek long ji la apak thik art latum ador do pik pik an la icc ardan ki penta suri thong cap suri pho cap an semilong la sila jong si kaprek pan langdam pulote la ta icc penang ador ke the dung asail ro ta
1: chorolo nang ni than pakra dak pen than ba chini bon thega po
2: pini a jai me ke la pan si tonit koklo
1: la pente nang li ke klema sailong an so si ke pa prang dun thek jia phan arnam long tami hir jume nang hang pidun lo
0: chorolo pini anutin phan se me la akashvani radio karju tuman an se me chorolo la si ni li ning thelo la ni li ethe the ni kaning je pen o ve kimi tum an se me an se pa prang ban po la pen charli pon thek po si ning thelo la si pini chorolo da akashvani di fu se me ni li phan ka chop ha pana pot la si ni li lam thela an me si ington koklo kardo
1: chorolo la si pini jehu chipura jai me ke ni li tum la pon si ington ni koklo kadu ka ve radio kar jorar phan ba sami suri suri kardo pachi riklo

লাকে আকাশবাণী ডিফু নালি তুম কার্জি বম লাকে এফ এম বেন মেগা হার্টস ফারুই সিরা তবর আসির কেপ লাপেন নিউজ অনের এবার কেরা পেন্টা নালি তুম জাই মেকে দো আন আর্জুইক লংজি নন স্টুডিও ঘুরিয়ে পর পর ফাইনার কেপ রামিনি থম কেপ প্লেং টাংলু আদুন থু লুন চে থাকা যাই মেক অ্যাং ডেঙ্গলং আফ্রাংসি আর্জুইক সিনাং সুন্দর ইংটি পেন বাসা পি ক্রোপিয়া তুম কিলু নালুন আলু নালাম থে বং ওই মির

লাপন আপর নালিতুম আশা ভোসলে গেলু নালুন আর্জি গ্লং টানলো আদুন্ধু হিন্দি দেড় লং রিচিং হনালুন আজাই মেগাং ডেঙ্গা লং পেন কিজুৎসি আলুন আর্জু ইকসিনা মোহাম্মদ রফি কেলু নালুন আলুনালাম থে মেরি দেশ প্রেমিও

0: laso lama puthak puthot adap rong asar the abang kareng rong phar pi lapen arat do ana hem hangsi krung chingsai padolo laso hu rong asar the mathalo recho chakri chakoratum anso se karbi pimaratum aphan nang chenek holo thu detna pumathasi rong phar pi rong be aphan rong pen padam jailo কার্বি পিনসো মারাতুম হুতুর আফান কাছে সংদুন হাই হে লাপেন রং আসার ঠে কংসাই কে চকচে পুঠাক আনিং অয়সি কারেং রং ফারপিতা আলাং পেন পেন পেনাং আন আর্মু আতুম হালাসো আ রং পেন নং বে জুইল লাসো নাং কে বে আপসি কারেং রং ফারপি আফান রং ফারপি রং বে পুসি চেথাং রংল বনটা কারেং রং ফারপি কে কাফেরে লে নাং কে বে কালি পুসি হালাসো হুত পেনটা চিনিল রং আসার থে রং কে চাকচে জয়নেসি হাডাক পেন কেবাং নাং হালাসো কেবাং আহুত লাতুম লাং রয়সি নাং কে কাপ লাপেন লাসো নাং কে কাপ আহুত কারেং রং ফারপিয়াবাং নিতুম কার্বি কারবাক আসোতা পিয়ঠে দোদন লং আলাং পুলোতে লাং রয় পারাই হারাই পুপু হারপি লাপেন উবেক নাং চিদন পেট নাং জি পুসি আর্নাম আফান হরণ জাতাং পাতাম জিয়ারল লাসনসি লাং রয় পারাই হারাই হারপি পেন উবেক নং চিদন পেটল কাডোকাবেতা হারপি উবেক আথাক নং তেরয় সি পারাই নং কাপ এটল কার্বি আংলং পেন ডিমা হাসাও আদুয়া হয় নন হালা দয়াং আরয় হেনল আলং রয় কে সীতা হালা সহুৎকে লাস রয় আমেন কে রয় ফানক্রি পুসি পু কারেং রং ফারপি আরে সিম কে চকাং লাস চকাং কে লং রয় আলংসি কেলং লাসো চোকাংকে প্রেকজেক আংকুয়ানাত রগরাক আসন সত রেচো আসন সি আলংলিতা হালাসো হুত দোহাই কিপিকাং দো পারক আচাকি চাকরাতুম কার্বি পিমার আফান লা আন নাং কাছে নেক নাং কাহুলো অপট মোমো দ কার্বি লাপেন পারক আখ্যাইকে ইসিভেট দো নাং নি লাপেন ঠেং লোহান দা চোয়েন রাব নাং নি পুসি হরণ জাতাংকাং লাসন সি লাসো আর নি পেনকে কারেং রং ফারপি পু আদিম রং ফারপি রং বে পুসি চেথাং রংল আলাংলি আহক পেট ইনুত খে কাচিং হন আনক বে পি লাপেন কিচক চে আরন আসাই কেখ্লেমা ফান কাচে সংহাই আবাং পিল লাসি পিনিয়ারনি আন্তা এলিতুম কার্বি আলং রং ফারপি রং বে আকাই আলমো ফুর কিমো আলং রেং সাপ দককল খে লাপেন লং রি কাচিং হন আপুথাক লংদামসি রং ফারপি রং বে আফান কারেং নক বে পি পু হক পনসি পিনি আলংলি ফান খে আতিম হক পনল লাপানি রং ফারপি রং বে আকাই লম পুথাক থি হেক পেন লাম জির চেথানি চটল
1: লাপন আপর নাংলিতুম তিরিম আকাই আজাই মেগং দেংলং আকে হাই রং ফারপি রং বে আকাই লাম পুথাক লাম জির আর্জি লং টাংল আদন্থু লরচুটি আকাই আলামু আফুথাক ফান্ডার তেরন পেন লামজির আরজি থুসিনা
2: পিনি নেলি তেরেম আকাই আলামু কে থানজি এবং ফান্ডার তেরন লাপেন নন নিলি লরচুটি আকাই আলামু সে পাথিহেক পেন থান পাচিনি ইকব তাংতে লরচুটি আকাই আলামু আরজি থা ইলি কার্বি আখাই হাকু কে ইরিচো আবে মেথাং আরিচো কাবিয়া জক আহুত পেন আহুত কে কার্বি খেই কি সুং কে বয় ফোনাংলো সেতা কার্বি আখাই এফান হেমফু আর নাম নাকাং হন থেপিক লাসি খেই কি সুং কে বয় আহুতলোতে খেই কেরাই কম জি আফান লাপেন জুতাং জুবাত কেরাই কম জি আফান আপর পেন আপর কার্বি আখাই আলং ইনুত পেন ইনুত নক বে মেহাং নাং পাহাচ্চেলো লাসনসি লরচুটি আকায় হতা কার্বি আতুম চমাং আখাই পেন পেনাং আন আকিসুং ফোনাংল লাসো হুত কার্বি আখাই কেরাই কম জি আফান কার্বি হামফাং আলং লরচুটি আমহাং নাং থেকল কার্বি আখাই আলং লরচুটিতা ইনুত আনক বে পুসি ফুরকিমো আলং হক পনল সেতা আলাংলি কে নক বে পুস্তামে কাংতাং কাং সাকারেত লাপুসন কে কালি আলাংলি কে কেহাং কাসারলাং আসে থেপিক লাপেন লেং পিক ইংলং গৃহিণী পেনান্তা আর্জুলং সেতা আলাংলি আবাঙার পুমকে বিহেক থে ও এ সানকুরামুনি দাতুমাসন আলাংলি আসে কে থে

0: lapen asi ke lenga jok jomang aron pen methankar bia khe phan pran mui pajok lo arnisi jomang atum kar bia rong ron kebang ji palam kar bia tum chini mek et ajok lor chuti lapen rat det do anatum koson si jomang aron pen kachepa jok jima palam chingwai ching sai si abidi ripon lo lasohut lor chuti abang eson abidi thandun lo jantari cholong nangtum damra non ke karbita nokbe dolo lasi karbi pen chomangang bong ron thama donang nilo ke thana teng pen karbia tumta jantapur an birta pale damlo bonsita karbia tum ke thana lam richo bang arjudor desi karbia rong ron thama nang toy paglilo sita chomangatum ron wang veya prang karbia tum ke towar piso ding RVRA ke pho pangdur si penang anajak ke ding ke pho achelun one pet lo. Lapen ke he one o si towar pialong buidam o lo. Lason si arnisi chomang atum karbiarong ron wang lo. An ke ron ke wang atum RVRA towar piso ding ke pho achelun one pet thek long lo. Lapen towar pialong hi adum ke the theklong lo latuma thalo koma chinganok beloma lapon pin ke pusi ka pheria ok jumhur har lo lasona porahut lor chutia bang ke inglong krehinia ke lo pen nang hang nang sar lang lo aphi ke latum chini dat lo lake ma jok ta kalilo karbia nok bepo puma thasi ka phere chiroi rup lo lason si লর চুতিয়া কাই হুটকে কার্বি পেঞ্চমাঙ্গাং বং রন থামা আবেদাত লো লর চুতি কার্বি খায়ালং ইনুট আনক বে পুসি নাংচে থাংলো লাপেন আলাংলি আসে পেনা জক মেথাং কার্বি খেয়ে ফান চেরাই কম দুনলো লাসিপিনি আলাংলি লর চুতিয়া ফান খেয়ে আতিরিম পুসি হক পনলো লাপানসি লর চুতিয়া কাহামুকে থানকে কাংতন ইগলো কার্ডম
1: লাপন আপর নাং লিতুম লর চুটি আকা এলাম মো ফুথেক ফান্ডার টেরন পেনলাম জির আর জুই লং ট্যাংলো লাকে আকাশবাণী দীপু কেনাং সৎকা পাচিনিয়ালাম জির আর জুই থা নাং লিতুম জং সিগাচুনিংরি আলুন জির আর জুইং টুং পুলোতে আলম বিলম আজাই মেঘালংলে হোয়াটসঅ্যাপ নাং লো ইগনন হোয়াটসঅ্যাপ নাম্বার কে 9476880085 রুই ঝুলে থটপ সিরকেপ ফ্লি থ্রকসি থ্রক নারকেপ নারকেপ ফাইবে ফাইবে নারকেপ ফ হোয়াটসঅ্যাপ আলংকে টক নাংজি কে লাপু হেনল জাই মেগামেন আলম বিলম কমাত সিকে লুনমা লুনসে পি লুনসে পো আমেন আলুন আলাম থে আসাপসো টক নাংজি কার্যুকাংতুং আতুম কেদোয়া দিম মাতে আরং আমেন লাপেন কার্যুকাংতুং আতুম আমেন আলম বিলম আজাই মেকে এরু এলং বাতাহিনি সি রত পার্জুচত লাকে ভোমকরু আর্নি আদাব পরফাই নারকেবরা চিতিম লাপেন আজো পরফাই সিরকেবরা আচিতিম আপর কেনাং সৎকা পাচিনিয়ালাম জিরকে লাপান ইকচল লাকে আকাশবাণী দীপু

0: চেনাম দা চেনাম লাদে আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইদু পুতেমাতি হ
1: এ লাদে আগলে আবিদে সেলাংমা আ যাত্তা দলো
0: কুপি পিলো কাপাচে থাংমে আসন মুংকে
1: কাপাচে থাংমে আসন তে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজি আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থে কাবিরটা কিথি কে জাঙা বিরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পু বিরটা হেম কি মিকিলুত আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বিরটা লাপেনান পারাতা আসন আসন দো পিগলাং
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লক হোমরি দাম নাংজি কে
1: লাদাক ল আকাশবাণী দিফু লং ল মেনা জং সে দাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি চে থান বা প্রাং দা চকজি
0: বা আওয়ার সাইকে মেতা নীলিতা চো এন্ডো নাং

লাপনাপর নাং লিতুম চন্দ্রকান্তা তেরং কিলুনালুন আর্জুইক লংটাংলু আদন্থু বোডলুন আর্জুইক সিনাং বি কে মহান ঠাকুরিয়া পেনজানাতি বড়ো আতুম কিলুনালুন আলুনালাম থে রোজে রোজে

লাপনাপর নালিতুম বিকে মহান ঠাকুরিয়া পেঞ্জনাতি বড়ুতুম কিলোনালুন আর্জিক লংটাংলু আদুন্থু ডিমাসা আলুনাজাই মেঘ আলুন আর্জিক সিনা হামপোলা খেরসা কিলোনালুন আলুনালাম থে আনি লগু

0: Lucky Akashvani Dipu Aduntu Sika Tironpi Aning Arluhalam The Arjik Sina
1: Kardom Nilimen Sika Tironpi Nili Pini Thanponji La Sorlo Tumphan Itethini Thanponji Ninghang Lasi Nili Pustame Seleb Along Kam Klembom Lapen Sera Group Pansi Nili Klembom Lo Lasi Nilita Klempon Pen Stami Kaduka Virat Pan ki Klempon Ili Solotum ki Papi Huba Joini Ili Tum Ajata Chini Dundi Lasi non lahai serha groupi Nili Tum ki Klempon Pen Ajok Ili Tum Kaduka Vi Solotum Pustami Kachirung Soy Kachijar Soy Son Chitek Pon Long Lasi Nili Mithang Mata Nili Charong Pon Pik Lasi Anso Si Mane Kaduka Vi Do an korti tum an solu tum an pustami la son tak tak si ili tum klem chi paduk pon klem pon rapenang pusi nili kaduga vi pansa meaning tipon rapen nili chuning ripon la si mane ili tum kidu o popan ke kalilo kidu o kalidet pustami ili tum pu isi mane thek thedet pen ili tum ki purhi ka vedet pen pustami lai un an ke li tum bor ipon nahi li tum solo tum la si li tum solo tum jong si aprang japon theklo akemia to wari li tum japon theklo pulote angkang pia munit pustami ili tum along akemi nang thek dun long pulote kadu kavita akemi si nang charli dun po akemi si klem pon po kadu kavita la si li tum solo tum bahalo ke nang sot la si ili tum bang মানে উনআন কে মিসেনা তো বারবাং ইলিতুম ক্লেমপন চে পাদুক পনাই দু ও লং উ নাই পফান ইলিতুম কালি বফি চিতামি ইলিতুম ওং ইডেট পুস্তামি ইলিতুম থেথেডেট পুস্তামি উনআন কে লিতুম চিহার জাগ দু নাই উনআন কে লিতুম বর ইপন পুর নাই পুসিনিলি কাদুকাবে ফানস্তামি চুনিং রিপনিং তুং আপে নিং থেপন কাদুকাবে ইস্তামি নে মানে চি পাদুক পন পেন ইলি সলোতুম নন কে আপ্রাং সঙ্গালি নন কে কাদুকাবে ফানস্তামি থেকলং ইলি তুম চিনি পন লাকাদু কাবে পুস্তামে কাবর ই পন্ডু কাদু কাবে সিতামে লাসি নিলি লানসি থান পনিক চরল কাদু কাবে রেজু কার জরা দোয়ানা ফানস্তামে কার্ডম
0: আদুন্থু সোয়ারলো সিয়াং তং আজাই মেগাং দেং আলং পেন চুজর চুলেং লাপেন কাছুবির টি আবে কাছি বিয়ে ফুথাক মানাই তিরং পি লাপেন হুটবাং হেভেরিন তি মুং পিয়া তুমাং বং চেহু চিপুট আর্জিক সিনা
2: পিনি সোয়ার লো যাই মেঘালং সোয়ার লো তুম কাছু জ্বর চুলাং বেহা বেপারা না থু গাম কাছে জ্বর দুন লাঞ্চত কালি সি কাছু বীর টি কাছু বীর টন লাসো ফুথা কাছে থান জিয়ে ফানসি পিনি নিলে তুম লাদা নাং ইংনি ইগলো পিনি বেহা বেপার লং নুটক ফ্রাং দুন লাপেন আফ্রাং গেদাম থেক বম সামি ফানসি নেদি তুম চুফা পন ইগলো আলাং লিকুমা দিগলো মা পোলতে আলাং লিকে লোকাচারলি আনা থেক সের পেন বেহা বেপার না থু কিলো দুন থু সামি মানাই তেরাং পি আলাং লি ফানসি চুফা পন ইগলো লাসে আফ্রাং সি রেডিও কার জোরা দা তোমা ফান কার্ডম পাজিরলো লাপেন আলি ফান তামে কার্ডম না পাজিরলো কার্ডম
3: কার্ডম
2: তাতে কাপড়ে গালামে লিচে থানাম দে আফ্রাং বেফা বেপারা না থু মেতে কাছু জ্বর চোলা না থু নাংলি কুমেন কুমেন তু এনে কানমে সে কিলো দুনমা লাপেন কো আনার টাপেন সে কিক্লেম কপাং চেং দুনমা লাসো পুথাক নাংলি রেডিও কার জোরা তা তুম ফাঞ্জে থান পঞ্জিমা
3: ও নিলি বেহা বেপার চুকলেম কে হা বি হেক পেন তাই নিং হাং ও স্কুল চার্লি বম হুট পেন দেহেদি কিলা বেপারে সুনুন চেং বাং কে লা বি হেক আকো হে মাহা না হুই দো ওটি তিলা সে বে প নি পাই বাং আন কে নি বাং জ্বর দাম প এ হিমলা টিকিলি পিঠা পুটা পু হিম পুম পিঠা পু লা সিম বোনাই প সেলাম পঙ্কে লাসি জরদাম প দন আদন বেনাং আনা তুমকে রং লা রং থে আং তাহ ফং লং সোকে সন বেনাং আনে রিয়াকে কোয়ার লা হাই জরদাম লং লং ছুদন লং লং আতম তাদল হ বিহেক মান সি নিং হাং আজা বেহা বেপার বাঙ্গে তাত হে বম ল পুচার লি বম পু পার্ট টাইম সি বিহেক পেন ডাকলে

0: health insurance lai ta do te mi parlo he
1: kala
0: pen ke la son po po go men skim pen hola ko men ta ko son mi ho tini delo ni
1: ayushman
0: o ayushman he lai klem kle tum do ke klem ta mela so hor mu he mi sen ma tila
1: kala kala
0: mane pinang ana bimar nang long le long ji puta pudek the mati akola pen plus nun son sbi insurance ta wan ge lic ta hola ta dila health insurance claim da ta chong no bimar ta khai ping mati ki chuki jun ta mix mix pene do polo pute keda la hai do bai side de mati savings bolote la hai lati jo la non son hai savings bang chong se chibi tech o chibi tech polo tang te hedi ki me sen ke la lo এহে মিরি তাইং চুই প ইনিং হাঙাসন তা প্লেং পন বম প চুক্লেম মি চু দাম মি প নীলা ক্লেম জি পোসতা ক্লেম লং প হোলা চুবি পোসতা চুবি লং প নীলা পুক্লেম মি পোসতা ক্লেম লং বম প হে নন নি পাং তা পুল হে যে নিতে নেই সন সনি পু চুক্লেম পন বম লোলা সেভিংস পেন হে দা পুল হোলা মানে তু নে দর্ডে ফো ফেতে এন প লা পুল লা বিজনেস বাং কে হে আকোলা পানানিং বই বিনাং মাটি আহেম ফুডো রেপ কে বাং হরমু নাং থন বম পু জর বম পিদুন বম প হোলা সেভিংস লে এক্সট্রা ল হে লেনদেন উপর লো বিজনেস বাং কে হে মেন কে হে লেনদেন জং সে নাং পাকা লতে বিজনেস ক্লেম রং বই বো কন্টিনিউ ল
1: কালাং ল নাং চুরু ল এই কাছু বিরটি পেন মুনি দা ফান কো আন মে মা লাসো পুথাক কে থান কা পাজির মিয়া পট তাতে ইনুদা সোয়ার লো লাপেন কে উবে কি মি লো থেক সেরা বাং ফি আপত সে লোকে থেক সেরা তোমা ফান্তালো সোয়ার লো তোমা ফান্তালো লাপেন উবে কি মি তোমা ফান্তালো কুপিসি বেহা বেপার মাতে কি জর গেলাং আসাই কি ক্লেম পেন আকি মে পেন কুপিসি কি থান পন গান তুং লো লাসো বুথাক থান জিমা
0: ওয়ালি ইলি তোমা মনিট কে এ থেরাক তো ক্লান পড়ি তাং দেলে পুজি তা কাম বাঙ্গে সি বাঙ্গে হেডি লেভেল পু সিস্টেম বাং মাথা ঠিদে নাই পুয়া নি বাঙ্গে কাম তে কাম চকলেম তে চকলেম সাই তে সাই রেং নাং পো ক্লেম নাং পো দো নাং পো জাস তে হেডি লা পুয়া সে নি মাথা তামি বাং আধেক তং কে নি লা আন লে নি ক্লেম হাই হে পু নাং নি লো তে সাকুরি কে নু গমেন সর্ট নাং পাদর এডন এ পুসি নি লি মাথা ইতে আনি ভাং আনি কান ভাং সে গ্রেজুয়েট পোস্ট গ্রেজুয়েট আ ডক্টরেট নাং মান কো আন ডিগ্রি চি বি ক্রাই দো পিক হেমিনি ক্রাই সাকুরি লং লে লং লে লুম তা দো পিক মাটি দি লাসি বিজনেস বেপার হিন কে জিরো পেন লে স্টার্ট আচ নানে হেম আকোভে আথুপ নানে লানন সন সন প নানে আিলু আে লো থে পোলালে সো জ্বর বম সাতা পয়সা গা ভাং বমি হেম জংসি বিং চোক লং বোতে হে বিড়ি বিথু জিরো ব্যালেন্স পেন গে স্টার্ট আকাম লাহাই বাং খে নি এক্লেম তাং গে পার টাং লো লাহাই আথে চো জ্বর পেন পুসি কায় সিহিনি চোপাং রুম লং বাই মিথাং ইনি গে হাং আসন হে হেম চো হাং হে পিন পি পো ফান্তি পেন পেন পিন পেন কে লং পোলং কে কলা দে থাকালে লাং ইং লং লে দাম তিং লং আহান দায় তুই কে ওই লং ওলাং নন মাত খে ইং লং লে দাম রা হান চুবে রা না আলাং টুং রা বোজার লে নাং লান সার হিথি কুলা লং লে নাং লান সেটা টাঙ্কা চেপলাং ইয়া পাবার দো ওলাং টাঙ্কা তাং আই নাং নেই লবাং খে ন্যাচারেল পেন ফ্রি তুম হান নাং পি হে লা সব পেলে টাঙ্কা চি সেলাম বা টাঙ্কা বা চেপ্লাইং পোসাটা চকলাং পয়সা তা দু তাই নাং নে কইং লং লে দাম তেং লং অগলে জ্বর তাই লিন খন আনে দরস আলাম ল হেডি থান হে ইং লং এ ফুরুই পোসেতা ইতু ডাক মাতকে কার বেং লং কে ন্যাচারেল আহরমু ডপিকলা পেন কে টাঙ্কাটা ফ্রি লং ও লাং লাদাকে লাহাই হরমু চো জ্বর সেটা হে টাঙ্কার লং প লাসো পেন চোপাং রুম চে চেরা কো ক্যাপিটাল বিজনেস পুলে চেপা থে বম আচক জিরো ব্যালেন্স সাইডে ল লাহাই বাং কে নানে হেনরু হেনরু চরণ মানে কে ক্লেম বাং সেলে লি ওনাং পো কাম সো সাইডে ল হেন তা কাম সো পেন্সি কাম এ থে চে প্লাং আম পো বাং তালা পুল সাইডে ল কে আসো আসো সো পেন্সি লাং এ বু বু পেন্সি লা হাগর চে প্লাং পো তাই ফে ল সো মাতে আসো আসো পেন চে প্লাং মম চে প্লাং বম পো থে বম পো মো কেন কে বিজনেস থে তান তুন পো পুলো কেন কাম ইসি চে জ্বর বম হে নন নি তালে ও পোলা মালি হে নন সে দুন বম লাং পো চেঙ্গন বম লাং মানে মো ইসি বাক থে তানি মালা হ পূজা হে মো আম্বানি আন বাক কেন কাম ইসি চে জ্বর নং ই মালা হ পাশ আপনার আদৌলে হে মাং মুং কাহে মান হে
1: ইসন লাম নাকার জিঠু গাং তুং লালো
0: ও
1: নো না মাতকে নাঙ্গে অকার জাং বেতলাং অকার জাং বেতলাং আপসি পু ইসি আহেম তুন কালা না আসন সে চেপলাং দেত ল পসি ইনুদা অকার জাং কুসন সে পু কাছু জ্বর কাছু লাং না থু লাপেন কে পু না মেথাং আসাই তামে আপর কাছি পিল লাসো পুতাক থান জিমা
0: জ্বর চলাং হ্যাঁ

0: আপৰ বাংকে চজৰ চলে আছে বিজনেছ নহয় গেলো লা বজাৰ মাৰ্কেলে মিঠাং পাৰ চেনেল আপৰ চিপিকে পুল চিমেন তেন পনবম আপৰ পেনকে দোকান দে পপতে দানে দামি পুলতে চিং হাপকাং পুল পাই বেলকে সরনি বাংকে দোদে লোক লাটকে দাম জুইপ দামি আর নিকে দাম বেগল থে ইন্ডিপেন্ডেন্ট ইনি হাং মিঠাং সে বস মাটি আপৰ চিপি দা দিল আনতা কুলাত বাংকে পেনাং পেনং বাংকে হেডি দাম তুং তেল ডাকপানকে দাম লোতে হলা শিকায় সিহিনিকে বাং তা চেবন চেক দিল মাটি মাসে দাম তুং তে রেম তে তেল তা উপায় বেয়ারনি বাংকে দাম লো হ্যাঁ দাম বেগ না ইয়ারনি বাংকে দাম লো তা এনে লাখ থাং কাম আবে পোতে দাম দিল সঞ্জালো আর কাম দো ইম্পর্টেন্ট বেগ লে বেগ না ইপোতে দাম জালো কিছুই থাপকে দাম থাপ বাং তাই নিং হাং ও এদের জালো আলাম বাংকে আপর পা বেশ বেলো পেয়ে মানে নোনা সাবেদ আর জিন্দাগি পেয়ে
1: চুরুলো লা ওকার জাং বেদ লাংতে হল আপর কাছে পি পতা চার জুনা কক লাগছে না জু দেলো এ তাংতে কেপা দুসি একার জুলো
0: অত
1: নাং কাহিমান মাং নন পানি ফ্রাং কুপি সে কি ক্লেম জি লাসো কুলাত পেন কো নাত আনসে কি পঞ্জি ফান সে কাহিমান লো লাসো পুথাক থান পাজির মিজি মা
0: লাসো কুলাত পেন কে নিলিয়া কো এমপ্লয়িজ ক্রিয়েট ইম নিলি আন্ডার আকো এমপ্লয়িজ ক্রিয়েট আকো পাঠে থুবম লাং পড়া হলা কমপ্লেক্স থাক তা টাং তে রং আধা আধা মানে হেদি আসাপ সাপ হরমু চেসালাম টাং আদুল হে গেলা পাপলেং ইফান টাঙ্কানাং চাজি মাসে লাসি পু পাদো আর ভাড়া বাঙা চিপি বম তা ইসন সনি দই সিহিনি দহে কলাটকে উপিনিং এলো সতা হরমু অবেলা হলাকে পাঠে ইফান বাং মাথা বন বম লাং হলা থে দে তাকো নেক্সট স্টেপ দপ নেক্সট আলা পা কমপ্লিট এলাং পেয়েলো লাকপে তাকো দোলাং আর বিজনেস পু ইসি পেন ইসি ইসি পেন ইসি হেদে বাংডাং বমি পেয়ালো স্টেপ বাই স্টেপ নন নিলি কুলাত ডাকে চুবিকে মেনথু লা কুলাত তালা হাইটা হোলসেল সেটা নাংজি পুলোতে হে কাস্টমার দমতা বাং মে আকলা হান তালো হোলসেল হাই নাই পুলোতে হেদে কেওং কেওং নাই পুলোতে লাতা নিলি মানে পি বমলো হ্যাঁ কেওংলে পুপে তা আসাপাশু পুপি দুন বমলো কেহলাং সং বাং তা কুলাত হল ডাক্তার চুপা থে ফান বড়ি পন বমলে হ্যাঁ
1: খেলা
0: টাঙ্কা আসা ও নাং চাটি ক্যাপিটাল হ্যাঁ আর সোনা কুলাটা হেম তা থে ইকপিক মা হ্যাঁ
1: খেলা
0: করল করল হরমুসি থাপ নেই হাকে পাপ্লেং থিবি পুলোতে তা পাপ্লেং বম পো হ্যাঁ পাজো পেন পাজো পাজো তিল
1: খেলাং লো না চুরুলো না না মিঠাঙা কুলাত আফ্রাং আনকো সন সে পঞ্জি মা লাপুস থাকে থাকে পাজির মিয়া পন তাংতে তুমি সে থানাম না জিগে দো লাংতে মা সেটামে আপর আলাম দো পড়ছি লাদাক আনলে পিনিকে ইংটন কলো না মো আপর কাপড়াই দোলাং পুলোতে কাপড়ে কাপড়ে কালাম সেটামে তুম সে থান পন বম না তাংতে লাদাক আনকে বাং আপদ তামে নাম ফান্তা কিরু নাম পেপার পিকলো এ লাপেন হিরজুমে তামে নাম পিদুনলো চুরুলো
0: কার্ডম
2: আপু আনাপর না নিতুম সরল আসেন তো অজাই মেগেন দেঙালং চুজোর চলে আঙা ফুটাক মানাই তে রং পিলা পেন হুট বাং হেলবেলিন তিমুং পি তুমং বং চেহু চিপুট আর জুইক লং টাংলু আদুন্থু মুম্বাই বেঙ্গাবাচেতাক বিবিধ ভারতীয় জাইমেক আর জুইক ঠুলংজি

মুরাইয়া মারে গিল গুমুরাইয়া উড়ে পাড়া পড়ছি উইটা বলে বটের চিরা কুড়ে মুরাইয়া মারে গিল গুমুরাইয়া উড়ে পাড়া পড়ছি উইটা বলে বটের চিরা কুড়ে।

কাৰ্ডম লাকে আকাশবাণী গুৱাহাটী মহাবাহু বীৰতাৰ যুদ্ধ বীৰতা পঢ়িয়াবাং নীলি মদন সিং ৰংফৰ আসাম আলং লাং কেথে নন আন্দা কায়া টেংলাং লাং কেথে ডিষ্ট্ৰিক্ট আলং আলং পেন আলং লাং সামলো বন্তা ডিষ্ট্ৰিক্ট ক্ৰিহিনী আলং রং ফারুনের কেবরা ফো কেবরা থ্ৰক লাং আবের সি দলাং লাং কেথে আজক আপার আসাম শিবসাগর চৰাইদেউ লাপেন যোৰহাট ডিষ্ট্ৰিক্ট আলং খি দাঁত কানহক আফাই অং নাইল ননে বই লাং কেথে আহুত লাখ ট্রক সিরাসুরি ফোকেবরা এসি আনসসে আর আট কিসুং ফোনাংল লাংকেটে পেন পাটুমি পুথত বাংক্রিফলিয়া মুলুক আপ্রাণ দাম নাংল বাংসং বং শিবসাগর আলং বাং ট্রক সরাইদেউ আলং ট্রক সি লাপেনথে যোরহাট আলং ইনুত আপ্রাণ দামল বাংসো পেন হবার আরল লাংকেটে পেন আপ্রাণ কে দাম আফাই ট্রক কেবরা এসি আন প্লেংল আসাম এস ডি আর এফ পেন কে থানকে পাচিনি আটেংকে সুরি ফোক কেবরা থ্রকরা ফারু থ্রকরা থ্রক হেক্টর আনসোসে কেটিকি কং হয় লংলে লাং ইং লুম লো লাং কেথে পেন কিসুং কে ফোনাং আরা দাফান কে পাংনি পন কে চেপা চং আহেম লং লা কি সিরা সুরি ক্রিপ হো আনসোসে মুলুক চেপা চং পন লো আপার আসাম আংবং কিলি লাং রয় দিখো দিশাং লাপেন্টি ধনসেরি পেন্ডাংলক আর দি গেদো আলাং রয় আমখা ফেরে মেমি আং আং আঠাক লাং লিবম লো বাংস জগ লাং কেথে ফেরে মেমিল নিপকো দয়াং হাইড্রো পাওয়ার প্রজেক্ট আলাং কেবাদ আজক বাংসো প্রজেক্ট ফ্লি গেট ইংপু নাংকল নন বাংসো গেট পেন সেকেন্ড তিন আলং লাখিনিরা সুরি ক্রিসি লিটার আলাং লোল লাং কেল আজক গোলাঘাট লাপেন বুকাঘাট সাব ডিভিশন পেনাং আলাং রয় আলাং থেলো ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন আবেরা হবার আলং লাং কেথে জিয়াং রিং দোসি বাংস হবার আলং কে দোয়ার আরা ফানচে রকটক পেন কে পাধো ফান থান পাচি নিপনলো লাং কেথে আওয়ার আলং কিসুং কে ফোয়ার আটা ফান কেনাং জি আহর মুহর তার পেন রাপ পন লো লাপেনতে বি ফাক চাইনং চেলং আফানটা কেচো আহর মু রন পনলো চিফ মিনিস্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা চৰাইদেউ ডিস্ট্রিক্ট ফান ফারুইসি আদিম আলং কেরাবাহর মুহর্তার বিপনল বন্টা নাজিরা কনস্টিটুয়েন্সি ফানথংকেব লাপেন্টে শিবসাগর ফানিং কয়া মুলুগাটুম পেন নন আন্তা এডমিনিস্ট্রেশন চিটং লংলিলাং পু থান পাচি নিল দিসপুর লোকসেবা ভবন আলং পাটুমি সি প্রেসমিট আলং সে আকেহাই চিফ মিনিস্টার বংশলাম নিংজিল আকেহাই চিফ মিনিস্টার কিনিং জে কে লাং কেথে পেন চৰাইদেউ ডিস্ট্রিক্ট কেথম রেভিনিউ সার্কেল লাং কাঙারল কেডো ফারুই সিরা ফোকেব্রাহিনী আরং লাং লাখ ইসিরা সুরি ঠংকেবরা গেথমরা ফারুই সিরা ফোকেবরা সিরকেবা মলু আখিয়া দাঁত নহকল বাংসো ডিস্ট্রিক্ট লং লাং কেথে পেন বাং কেবা মুলুকা প্রাণ নাম লোপু আকে হাই চিফ মিনিস্টার নিংজেল লাসন থাক থাকসি শিবসাগর ডিস্ট্রিক্ট ফোর রিভিনিউ সার্কেল লং কাঙার লো কেডো ফারু গেথমরা ঠংকেবরা গেথম আরং লাং লাখ ফোরা সুরি ঠংকেব আনসো সেয়ারাত লাং কেথে পেন কিসুং ফোনাংল বাংসো ডিস্ট্রিক্ট লং লাং কেথে পেন বাং কয়রা এসিয়া মুলুক আপ্রাণ দাম তাংল লাং কে সানা হওয়ার আলং থাঙা কে সুখে পাং দাং লংলে আফান ন্যাশনাল হেলথ মিশন আহিন পেন মোবাইল মেডিকেল সার্ভিস কি পি পন পেন আপার তাত ডিব্রুগড় লাপেনটে যোরহাট মেডিকেল কলেজ ডক্টর টিম আফান তৈ পন লোপুটা আকে হাই চিফ মিনিস্টার নিংজেল সেন্ট্রেল গভর্নমেন্ট আসাম লাং কে থেপেন কিসুং কে পনাং আর আফান আদুং কে দুদুনা ফানসি চিসিক ডিংলপু সেন্ট্রেল পোর্ট লাপেন শিপিং মিনিস্টার সর্বানন্দ সোনোয়াল নিংজেল আসাম আলং লাং কেথে আপুথাক দিল্লি কিমিয়া লং পাতুমি সি প্রেসমিট আলং বাংসো আলাম পাকলাংসি কিনিংজে কে সেন্ট্রেল কেবিনেট আমায় লং আসাম লাং কেথে আলাম আপুথাক চিংকি চিংবাই পনটাংল আকে হাই সোনোয়াল কিনিংজে কে লাং কেথে পেন কিসুং কে ফোনাং আর আফান দো আন আসন কেরাব কে পিয়াফান সেন্ট্রেল গভর্নমেন্ট চিসিক ডিংলো হাওয়ার আলু ফারোহিন

লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু। কার্বি আংডেং এবং মিডিয়াম বেবলং মিটার্স ফারুপ লিরা ক্রেসি রা তকবর ফো কিলো হারসলং ফারু ট্রক সিরা ইংকর সিরকেপ লাপেন এফ এম এলং কে ফারু ইসিরা ইসিরা তকবর ট্রক মেগা হার্স পিনি গেজাব খং নিফাইং কয়রা ফো ভোমতিয়ার নিম

0: নমস্কাৰ, আকাশবাণী গুৱাহাটীৰ বিয়লি 4 বজাৰ মুখ্য বাতৰিৰ সৈতে মই অনুজা লোপামুদ্ৰা। ৰাজ্যৰ বান পৰিস্থিতি এতিয়াও শোচনীয় হৈ আছে। 12খন জিলাৰ 856খন গাঁও বানত বুৰ গৈ আছে। অসম ৰাজ্যিক দুৰ্যোগ ব্যৱস্থাপনা প্ৰাধিকৰণৰ সূত্ৰ অনুসৰি সাম্প্ৰতিক বানত 56,606 হেক্টৰৰো অধিক কৃষিভূমি প্লাবিত হৈছে। বানপীড়িতসকলৰ বাবে স্থাপন কৰা 96টা আশ্ৰয় শিবিৰত 1,15,000ৰো অধিক লোকে আশ্ৰয় লৈ আছে। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে আজি মুখ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ সৈতে টেলিফোনযোগে কথা পাতে আৰু বানৰ ফলত হোৱা ক্ষয় ক্ষতি, উদ্ধাৰ অভিযান আৰু প্ৰত্যাহ্বানৰ বুজ লয়। কেন্দ্ৰীয় শিক্ষামন্ত্ৰী ধৰ্মেন্দ্ৰ প্ৰধানে আজি মন্ত্ৰীপদ ত্যাগ কৰি তেওঁৰ পদত্যাগ পত্ৰ প্ৰধানমন্ত্ৰীলৈ প্ৰেৰণ কৰিছে। উল্লেখযোগ্য যে নীটৰ প্ৰশ্নকাকত ফাদিলক লৈ দেশজুৰি মন্ত্ৰীগৰাকীৰ পদত্যাগৰ দাবী উত্থাপন হৈছিল। শিৱসাগৰ জিলা প্ৰশাসনে অবৈধভাৱে অত্যাৱশ্যকীয় সামগ্ৰীৰ মূল্যবৃদ্ধি ৰোধ কৰাৰ উদ্দেশ্যে এটা সুকীয়া হেল্পলাইন মুকলি কৰিছে। গুৱাহাটীৰ জ্যোতি বিষ্ণু আন্তৰ্জাতিক কলা মন্দিৰত কৃষি আন্তঃগাঁথনি পুঁজি বিষয়ক এখন কৰ্মশালা আৰু সজাগতা কাৰ্যসূচী অনুষ্ঠিত হৈছে। যোৰহাট জিলাৰ শলমাৰা প্ৰাথমিক স্বাস্থ্য কেন্দ্ৰৰ অন্তৰ্গত অত্যন্ত দূৰৱৰ্তী আৰু দুৰ্গম বানাক্ৰান্ত অঞ্চল বৰকানা চুকত আজি এটা স্বাস্থ্য শিবিৰৰ আয়োজন কৰা হৈছে। বিশ্ব জুনিয়ৰ স্কোৱাশ চেম্পিয়নশ্বিপৰ ছেমি ফাইনেলত আজি ভাৰতীয় খেলুৱৈ আনাহাত সিঙে ইজিপ্তৰ বাৰ্ব ছামেহক 3-1 পৰাস্ত কৰি মহিলা ছিংগলছৰ ফাইনেলত প্ৰৱেশ কৰে আৰু ভাৰত আৰু জিম্বাবৱেৰ মাজৰ 3খনীয়া T20 ক্ৰিকেট শৃংখলাৰ দ্বিতীয়খন খেল আজি হাৰাৰেত বিয়লি 4:30 বজাত অনুষ্ঠিত হ'ব। এই ঘণ্টাৰ বাতৰি ইমানেই। পৰৱৰ্তী বাতৰি বুলেটিন বিয়লি 5:15 বজাত।
1: লাগে আকাশবাণী গুৱাহাটী মহাবাহু দনমালী আদুন্থু লুমতা হানসে পেন চিহুত চিপুত লামজিরার জিগলংপ চিহুত চিপুত আথিপিকে রিসো জাং লপেন্থে মার্শিয়াল আর্টস আপুথা আলাংলিপেন জনি সংফার চিহুত চিপুত পনফ তাংতে আর্জিক সেনা চিহুত চিপুত লামজির
2: লাগে অল ইন্ডিয়া রেডিও গুয়াহাটি পিনি লাদাখ স্টুডিও লং রিসো নিমসো মাতে ওয়াতুম লাপেন মার্শাল আর্টস লবং সালামাথে পি পুথাক চিহুচিপুত পঞ্জিয়া ফান্সি লাদাখ কাবরি পিনি লবং সালামথে চিহুচিপুত পঞ্জিয়া ফান্সি নীলিতুম হেলোউইন পেন কারাতে আহিনানাত ব্ল্যাক বেল্ট কেলং আবাংফু থারে লুম তাহানসে ফা নীলিতুম হেলোউইন পেন ফাইগল নীলিতুম কাচো ফা তেং পেন আলাংলি নন স্টুডিওর লু মাইক্রোফোন থেংনোসি নন আলাংলি ইংনি টাংলো লুম তাহানসে আফ্রাংসি কে নীলিতুম অল ইন্ডিয়া রেডিও গুয়াহাটি কার্বিং দেং হেন পেন কার্ডম নাং পাজেরিগল
3: কার্ডম
2: হানসে সাংহো নাংলি হেন পেন নাং থানিক থা নাংলি কমেন্টু সি লা কারাতে আহিনা নাথ কাচারলি দুন কাপাং চেং ইকমা লাপেন কোদাক সি নাংলি কাচারলি দুন লাপেন নিংকান কো আনবাক নাংলি চারলি দুন ইগল লাগা দো কবে আফুর কি মো আসাব সু থান পাজের মি ইজিমা
3: নিলি কিচারলি দুন চেং ল নিলি 1989 আ নিংকান পেন নিলি ডিফু কি দোহুত সি নিলি হল দা নিলি নি আর তুম হেম সি কি দোহুত পেন সি নিলি চারলি দুন ল পেন চারলি দুন পেন নিলি যে দামে ইসি আকিমি প্রাণী মুং ফাটামে কিমি চি থেক লং পেন সি নিলি লাসো ক্যারাটি মাতে মার্শাল আর্ট পুলাসো চারলি দুন ল নীলিতুম কেচাউলি আহুত বাঙ্গে নীলিতুম ইনস্ট্রাক্টর বাঙ্গে শ্রী পৌনটিমু আলাইংলি সে নীলিতুম হান নাঙ্কিথান হলাসুহুত নীলিতুম বাঙ্গে বিহেক লাংটেমাজ স্তামে কেচাউলি প্যান এ বডি ফিজিক্যাল পুস্তামে আজাতামে কিছু হাই প্যান আমি কম ও হদায়টা ফিটনেস একটা ডো প্যান স্মার্ট হরমু ডো ডিসিপ্লিন হাই হাইতা নীলিতুম চাউলি পন লং
2: হানসে সাহো নালহীন পেনাং থানিক থা নাংলি ডিপু সি চালি দুনিগ্ল লাপেন নাংলি লাহা ব্ল্যাক বেল চিপালং পিন আন নাংলি আংদেং আংদেং দু তাহে ইলিতুম স্কুল কা চালি লে ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি পুলা পুসন আংদেং আংদেং আ ক্লাস পুসন থাকসি লাতা লাতা

Kaching hon radio nang kar ju dunver arat laponapor nang letum Guwahati station pen karbi ang denga long pen karbi alam pen bir ta pachetak arjulong ektang lo lake akaswani dipu pini jakhong achiklo nipai inquire pho phom tiarani arnikang samakardom pajur eklo non studio ghuriapor porphai plira mini thongkep nang chok tang lo posi আকাশবাণী ডিফুপেন আদুন্থুয়া জামে কেরটকে পারজু পাংচেং পন্ডিগ্লনাং ততাংতে কেচেংসি ডিমাসা লুনবারে মালুনাং দেঙালংপেন কেচেংসি আলঞ্জির আর্জিক সিনাং নেপোলা খেরসা পেন কেলুনপন আলুনালমথে ফাই ফাই থাং নাংপু ততাংতে আর্জিক সিনাং নেপোলা খেরসা পেন কেলুইপন ফাই ফাই থাং নাং জানাই রিয়াপ alone.

0: মাই মুগে শ্যাম গরে আখালাই দে আদং দে আসেম দেবা দেয়া বাথুর দেবা দেয়া বা আসেন থব হানাং সলাই যুব বানাং গরাই সাহা
1: কাছিং হন রেডিও কার্জুয়ের আরাত লাপানাপর নংলিতুম ডিমাসা লুনবারে মালু নং দেঙালং পেন লুঞ্জের আর্জুলং ইকটাংল লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই প্লিরা মিনিট প্লিকেব্রা ফ নং ফ্লিং তাংল অপসি আদুন্থু জামেগাংকুং দামথু নাং লাকে বড়ো লুনবারি মালুন আং দেং বড়ো লুনবারি মালুন আজামেক আং দেঙালং পেন কিচেং সি লুঞ্জের আর্জুক সি নাং লাকে সামিলি বসুমতারী পেন কিলুন পন আদুন আলম থে লিংথিয়া ফাইদা জাউরৌ বিফাব ততাংতে আর্জুক সিনাং আলাংলি পেন কিলুন পন লাবং সলুন।

0: lahai ilitung kibi yadim kibi apuru hadi awe la si non mang non adina kai ke la cold stories do polote kibi yadim patam mane chiklo yon phojo trok mang ke ilitum aram se bi unlo la si cold stories mang ke dorkar itum la si la cold stories long bilo polote hadi non itum thapo non non mang ke hanso available ilitum along cold stories long thablo polote moili tum mang ke June July along mang ke ইলি তুম দাবুলা দাম নং পো দাসিল হাই ফেসিলিটিস তাইলি তুম এনাংজি
1: তাংতি এক নংলি ফান পুথনং কা রুজেলাম থেকেলা ফুল হানসো কাতি কি পেনসতা মে ইলি তুম ফান আলে মতে হেমরি কাচিলাং ই জি ফান আওয়ার সাইড দুম
0: হানসো কে নংলি এক বিঘা হানসো সারি কুইন্টেল জাং হানসো ইয়ং সি নংলি এক বিঘা ই লো ফুলতে হাদি নংলি 10 টন 10 টন লাসি নংলি আদি বেত পেন মাসি লা কিবা হানসো পেনসি নংলি দস্তন আহানসু লং পোলতে নাংলি কো আন পয়সা কে লং পো নন এক কুইন্টেল দাম মাকে ইলি তুম ত্রক কে পুসে তামে ফকে পুসে তামে তো ফকে পাদল হে ইলিন ইলিন 5000 10000 ইলি খরচ পো লাপেন ইলি তুম লা কি পান কারলু কা ফান ইলি তুম বাকে কো আন দাম পো 4000 হে সুরিপ্লি সুরিপ্লি পেন লাপেন ইলি তুম আঙ্কো মো লা কে ওর পেন কারলু হে বাতাহিনী বাক বাতাহিনী বাক আরলু নাই বাতাহিনী বাক অরলতে হানসো বাঙ্গে থে পিকপো মে পিকপো লাসে ইলি তুম বাঙ্গে আরলুলে বলতে লাগ বাঙ্গে হানসো মে মে দাঁজে থে বাপ রাগ বাঙ্গে ইলি আঙা ডিস্ট্রিক্ট আঙ্কে বাপ খাই দাপ পিক ইলি তুমাং লঙ্গে থেংপি থেং প্রাং খাই দাপ পিক লাসো পশি আরলু নাই লাপেন ইলি তুম দং সি 10 টন লং বলতে ইতুম 1 লাখ বাকা পয়সা লং পো লাসি ক্লেম লোতে আলে দো ইলি লা লাদাক মাকে মানাং লি মাত্র ক্যাপিটাল কো আনো কা ইনভেস্ট নাং পম বিসি বিসি 1 বিঘা লং 12000 সুরি ক্রেহিনি সুরি ক্রেহিনি পেন খরচ দে পেনাং লি লাকি সি লং গে নাং লি নিংকানি সিং বং গে মে উলু পসিনি লি মাথাই লাপেন ইলি তো মাং কাতি কি বাং নন মাং কে সাপ সাপ বাং তিকি কে দেন পহেদি কা দো বে ফ্যামিলি দো আজাদ দো লাপেন লক্সি চেপারেং জি বলতে এটলিস্ট মানে হেক্টর ইসি হেক্টর হিনি বা ক্লেম লং নাং পো আনতে নাংলি হেম কপিমা ওসমার খরচ লাপেন মানে এডমিশন তহ মানে পিনে হেম কাম চুজুন চুকু পিসু পাংরি লাহাই সেটামে নাংলি খরচ ইদর পো
1: তাহলে এক নাংলি নন কুপু হেনা না থুসে নাংলি নন লা হানসো বাঙ্গে কাটিকি দনিক বম
0: নীলি বাঙ্কে নন মাঠকে নীলি লা ল্যাংব্রিক বাদি আপার ল্যাংব্রিক পোলং নীলি লেগে কি এলি হ্যাঁ নীলি মাত্র বাং ফানসি পাতি কি পো নীলি বাং আচিলি বিদুন পো পেন লা কে পান কে লানা ফান টাঙ্কা মহাথিক বিদুন পো হ্যাঁ নীলি আলাং তুম বাং মো ফুর পো পোলতে মো নাংচি খবর পো পেনলা আং বংলম পিনে পেনা কিসুং দো কমা পিনে বেমার দো কমা পো পনিলি বাতাই লা বাতাহিনি কি থমবাক চারলু পো লাসি হালাদা নাঙ্গে ক্লেম পি তুম তাম মিসেন আলাং লি তুম বাঙ্গে হদায় লা লা পেনসি কে রেং লো লা হানসু কি লক পেনসি লগত নিলি তা আসাব ওয়ালি দোলো আলাং তুম বাং তা লি দোলো লাসন সি আলাং তুম বাং বাংকে লালো এই আচিলি চো নাম ভান্ডা পয়সা হবে দেয় তিথি কাতি কি ভান্ডা পয়সা হবে দেয় তিথি টাঙ্কা লা আসাব ও কেনাং কক লাপেন ইনুরেট বাহিনী বেট কে টিকি উনে দেয় তিমা তিথি লা ইন কামে ক্লেম ফান আসাব ও হাজিরা আপনা পনা কক ইতি লাপেন আদিম তা হিলুবিং মাতিদি কে দাম কে বাং লাহাই কিংবা লাসি নন বাঙ্গে তোবার বাঙ্গে সিংহাসন পাট বাঙ্গে আসা ও মতরে বল দাম বললো পেনলা খিচি এক্লাম তুমি হেদি পয়সা চিরুং চিরুং পথ লাকি ফুর পর লোতে হেদি হানসু নাঙে পাশুন জি ফান জেসিবি তোবার পাশু পন প্রুই পো আঙ্কেলা কাদ ওই চিরুং পঙ্কে মুকে বান জয় কে জি ফান হেদি লা সনসি আনিংকান নিংকান মেন তা সনসি ক্লেম বম মনে তো
1: তাহলে এগুলা হানসো কাতি কি জিয়া ফানকে গোসনাং হান লাপেন আলং লিসি কি মে এগুলো
0: ইয়ালা মিডিয়াম লুম পো মানে শান্তি দাদু ওই লাসো দিম হাদি মিডিয়াম লুম পো লাসো শান্তি দাদু ওই ইং হান তা মানে পুরা ইং হান দাগলি মানে লাসি লাসো আজন কে হেদি ইলি তুমলা সিংহাসন পাট লং সি লাসো লং লি দলো সিংহাসন আংলং আদুং রাই লাসি লাদাক মাঙ্গে হানসু মি পিক ইলি তুম দাক লুম্বা জং দেহ নীলি লুম্বা জং তাই লুম্বা জং মাঙ্গে মে কে মে হে সিতা মানে প্রোডাকশন আনলং লে লাসু জয়নে সি

0: ইলি তুম লং লি দা চং ওয়াই থেক নাই লাপেন
1: গেলা
0: ইসিলা আসাপ ও দিফুবেন মি মুচত পোলতে দেখ দলদলি ইসিয়া পাট দো লাপু ইংলং না হেদি আনতাল আন মে রেট কালি আকে মে নাইলো সিংহাসন খনবা মন হলো কার্বিং লং ফানে কেলং আলি হাদি কান্দো ওভারঅল আসাম লং নিলি হাদি খিটি ক্লেম দমা নিলি নানে নে মিটিং নাহাং পো নানে কিবা পম্পেন ইউথ জেনারেশন লাসো তুমফান হাদি নে খিটি ক্লাম কাম ক্লাম কেথান লাপেন আলং আলং নহক ফসামে নিফানলা এগ্রিকালচার ইউনিভার্সিটি পেন চেংলক কে বি কে তুম নিলি ফানাং হাং পেক পেক জোরহাট এগ্রিকালচার গুহাটি আই সি আর তাহ হালা গুহাটি আটারি তাহ অরুণাচল মণিপুর সেন্ট্রেল এগ্রিকালচার ইউনিভার্সিটি নিলি হাদাক স্পিচ পিদাম দাম নিলি হেদি লা থান পলা আপকামিং জেনারেশন মান আজাক নন মাঙ্গে চাকুরি কাদো বে ক্লেম উনে দেন মতে লং লে জং এভেলেবল দো পলতে পেন চাকুরি লং লে এঙ্কো তা ইলি কাম চু ক্লেম নাংজি পুলাহাই পাথে পি পেনসি নিলি হালা সেমিনার পেনে নে লং নিলি ফানাং হাং পো না দুন পো লাম থানন দুন লা পেন কাদো বে লা দ্যাট পো কালিলো আলং আপ্রেক পনয় হু দিল্লি এগ্রিকালচার আই সি আর পুসা হেই হুই লং তা নিলি স্পিচ পিলং ল চেথান চিমুম দল ইসি এট্রেকটিভ অন ইউথ অন এগ্রিকালচার পোলাহাই হেদি সেমিনার পেনে নেতা ইটেন দল ইউনিভার্সিটি স্টুডেন্ট পনয় পেনে নে পো ইন্টারেকশন নাং পো পেন নিলি উন আন কে থান পো আমার লাসো পেন মাসি নীলফান কাদ্যে মানে ইন্ডিয়া লং বাঙ্গে ইসি বাঙ্গে নীলফান বাংতা নাং রিবেয়ার দিতিলা ইন্ডিয়া কাং আলং আঝাক আই সি আর পনয় এগ্রিকালচার ইউনিভার্সিটি পনয় মালা কাদ পেন বাং লাং ল কিবা ল নিলিলে নিদিনে হ্যাং পেন লা কিবা তাকালি আঙ্ক নীলফান লাসো এবার নাং পিতা নীলফান বাঙ্কে ইন্ডিয়ান আইকন 2024 বাঙ্কে নীলফান বাঙ্কে নীলিফান বায়োডাটা নাং পথায় থাপ নীলি বায়োডাটা টক থাপ টক প্রুসি পথায় ফান এভার্ড নাং পিজি বুলে নাং হ্যাং দাঙ্গালি দিল্লি পেন মাত পু তো না আবার রেডিমেড ইসি প্রাং প্রাং তো আর সাপ লাপু মাসি এমনি পুলো প্লট আপট আবে স্ক্রুটিনাইজ করি যে স্ক্রুটিনি করি যে পুলো কেবা ল বাং স্ক্রুটিনি করি ল আঙ্কে মেনাং দুন যে ও নাং ফান লাসন লাসন আনার নি দিল্লি বাং নাঙ্গি দিল্লি বাং নাঙ্গি নাং ফান লাসন লাসন এভার্ড
1: ক্লেম কিদাম আসাই মি পশে নাংলি এভার্ড সাতামে লং ল লাসে ইক নাংলি লা হানসো কটি কি পেনা বেরে আকা প্রেক আসন সাতামে কটি কি পন বম লা পুসন দা দুমা
0: নীলি আসাপ সাপ টিকি দো হেদি আপ্রাং কে দিলি পাইনাপল পিনি নে তা টিকি ডাক দি ফুলং মুথে বাহা কেলাং নো ল পেন আলং লে হেদি নিংকান নি সি হিনি টিকি পো ফিবাং মেমে দা তে পিনু পিনু তা ভেরাইটি ফেন সন্থম সনপ্লি ভেরাইটি দো পোলা ঝাজি মুখা গ্রান নাইন তা হো গ্রান নাইন পোলো জি নাইন বলে জি নাইন ফেংনু পেন লা মাল লাহাই টিকি দো ডাক নিলি বাগান কে নীল টেবক হাত ডাক মারলি লাংসু আলং মাঝ ডাক লিচু দো লিচু বাং মতে নিলি পেনাং আন নন আন্তা চুজর লং বম পেন লাদাক নিলি লংলে চিরি ফকে বাক দই নিলি গে টিকি লা সদেম লং পুখুরি দো আজাদ দো লা পুসি লাং বম ল ও পাং রেং তা ক্লেম ল পিজো পাং রেং পেন লা অর্কিড মিরদান হা সিকিম আই সি আর পেন ডাক সাইন্টিস্ট হুমান হ্যাং সি ডাক নিতুম দা ফার্মার গ্রোথ সেন্টার লং তা সেমিনার বাতাহিনী ল ওয়ার্কশপ কিবি বাং হালা সিকিম তুমলা বাং আসেট বাং ল পেন প্লান্টিং মেটেরিয়াল তো নীলিফান নাং টেকাং ল পেন কাদ্য কবে নীলিফান লক নাং আলা মিরদানা ভেরাইটি লক সি 70 ভেরাইটি নীলিফান নাং টেকাং ল পেন নন কাদ্য বিকে রেং উনে দেল ডাক বাংকে হাডাক ক্লাইমেট আলাম আলাম দাদ ক্লাই ডাক ইতুম বাংকে কাদ্য বে আমির দান রেং এত লাসে আঝাক ডাক কিসুত কিসুত আমির দান বাং হালা তুমি নাং সিলেক্ট পিল হে লা লা টিকি নয় পুম লা টিকি ল পাকলাং লং ল পেন পিনি আর নিয়ান দা নীলি হেম বাংকে লাসো নীলি আসাব অর্কিড বাংকে প্রিজার্ভ বম মো পর রং সি মেসেন কিবা পোলতে নানে নানা লংলে আকিমি চরিপ লাপেন

0: Dume di klasa pen alang li klem bom lo
1: choro parpig lo ek biniga poralama da ko posi hanso ke tiki alam ching ki thala paleng ton phone ka lo na la sinang li phansta mi choro pig nang li nili tomo cho phapona teng pen dag wang si hanso ko sansik ke tiki nang ji ma palam puta than pajer mi pon lo la sinang li phan puthot akashwani di phua hin pen suri suriya kardo pajer eklo kardo
0: kardo
2: Lapana por nanglitum rong rup ajamik ang dingalongpen saitiki bang kurusar timong lapen hudbang phi hun milik rupiatum angbong hanso katiki aputak jihochiput arjulong iktanglo lake akaswani dipu non pini asarlamthe arjponik senang bokalapo aithi kidun abharpen chetewar phit mate tikuk temang kedu pophansi kipudam lamthe kiman labang solam theta bokolapo atomopensi keman arnisi bokolapo bang hiti dunlo towar kedam rap ariya sanghotum aphang kisu ahut aphang kachilar mate abahar kachitewar thek dunlongsi bokolapo ta abahar kachitewar bu amat thek the onke abang pen chetewar phitlo লামাত মালমসো ফিকে আহেমসি চিলি থুরকলো লাসি আলামথে ডকক কে পুডামকে চিসিক চেডাং এটা ফিতা কপিনে কে বেং কে ফান ডকক আমাত কেদাম জিয়াদিমকে পালে থেকে দেট পোয়া ফান লাসি সার পালাম থেলো বকলাপো আহিঠি কিদুন আবাহার পেন চেতেওয়ার ফিট মাটে টিকুক তেমাং কেডো পোয়া ফান বিনিয়া সারলাম থেকে লাপান বেড়ল

0: yongka.
1: Lapuan apor nang litum karbi lun bari mang denga long pen lun jir arju long ik tang lo. Laki akaswani dipu.
2: Gift আহিছে
3: আরে ওয়া লিজেন্ডার ব্যাট
4: ইয়ারে মই খেলিম
5: আরে ফিউচার ব্যাটিং লেজেন্ড মই
2: ইয়া যার নাম লেখা আছে ব্যাটখন তেওঁ পাবো
4: আরে ভাই
2: দেখিলে ইয়াত যদি মোর নাম লেখা না থাকিলে হেতেন তেনতে কিমান দিগদার হল হেতেন কে আরবিআই কয় ব্যাংক একাউন্টে হোক বা ব্যাংক লকার তাত নমিনির নাম নিশ্চিত রূপে লিখুয়াব যাতে আপনার জমা ধন তেওঁ পায় যাক আপনি নামাঙ্কিত করিলে আরবিআই কয় জানি লোক সতর্ক হোক

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইডু পুতেমাতি হ
1: এ লাদে আগলে আবেদ সেলাংমা আ যত্ত দলো
0: কুপি পিলো কাপাচে থাংমে আসন মুংকে
1: কাপাচে থাংমে আসন আনতে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজে আর নি আলাম পাংরি পাংদন আদা মাসার আর নি মাহাঙ্গে থে কাবেরটা কিথি কে জাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মি কাংপু বেরটা হেম কি মি কিলুট আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দো পিগলাং
0: এন্তে কোসন লপাচিনি প কোদাক লকা হুমরি দাম নাং জিকে
1: লাদাক ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সেদাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জেথান বা প্রাংতা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ভাঙিক নই লাদাখ আকাশবাণী দিফুয়া লং
2: নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই থ্রক নাং প্লেং তাং ল পসি যাই মেগাং কুং কাপ্রেক দাম থুল নাং লাকে পিনিয়ালামজির আং দেঙা লংপেন বিশ্বজিৎ বি লাপেন হুদবাং ফি হুদবাং হারবামন রং পি আতুম আংবং ইম্পর্টেন্ট অফ লাইফ ইন্সুরেন্স বপথাক চিহুত চিপুত আর জুদুনিক সেনাং
3: পিনি নিলি তুমলা দাক স্টুডিও লং ইন্সুরেন্স পুথাক চিহ চৈপুর পঞ্জি ফান সি বর ই পনপ ইন্সুরেন্স কপি ফানসি পুদাম মা কোসন সে কাম ক্লেম মা লাপেন মনি দা কাইলং কপিয়া কেরাব দমা আং তনলাম থেকে চিনি পঞ্জি ফান পুরা নিলি তুম ইনুট ইন্সুরেন্স ক্লেম বাং ফুয়া ফানসি স্টুডিও লং চোফা পন এগল আলং লি মেন লাকে সার বিশ্বজিৎ বিপু লাপেন আলং লি নন মত লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া মতে থিহেক পেন LIC দিফু অলংসি ডেভেলপমেন্ট অফিসার আর পু দেং পেন আলংলি মেথাং আসাই চেকলেম পন ইকবামলো লাসি নন নেলিতুম কচ ফা তেং সি আলংলি সিতামি নেলিতুম স্টুডিও মাইক্রোফোন আথেং নো নন নাই নি তাংলো লাসি আকি হাই আফ্রাং সি নাংলি ফান লাপেন লাবাং সো জাই মেক রেডিও নাংকার জুদুন আরা দো না ফান সিতামি নেলিতুম আকাশবাণী দিফু অবিতং পেন নিগা সামা কার্ডম নং পাজে রেগলো কার্ডম
4: কার্ডম
3: তাং তে কি হাই পিনি কে চেংসি এলাম থে নাংলি ফান নাংকার জুপন কাং তুঙ্গলাম থে মাঙ্গে লাপুই ঘেনলো ইন্সুরেন্স পলাম থেকে এলি তুম আনুতিনতা কার্যুলং সে কে অংলো লাপেন কাচিনি তা তো এগলো অফিস সে তামি আতকানু আরা তুমাঙ্গে কাচিনি তাম দিয়ে তুমটা দো এগলা লাসি নাংলিহীন পেন পিনি থান পাচিনি পনিকথা ইন্সুরেন্স বহক পেট কপি ফানসি কি পুদাম এগলো
4: তো পিনি চরলো নাংলি ফান সামে পেন অল ইন্ডিয়া রেডিও ফান্স তামে নীলি ফান দাক চোফা পেন ইন্সুরেন্স পুথাক নীলি কাচিনি আন আসন আন নাং কার্যু ফান সে ইন্সুরেন্স বুদামলতে ইন্সুরেন্স কে ইসি মুনিট লাইফ আফানে কেনাংসত আহরমূল মুনিট পুদেট কেল এলিতুম ইন্সুরেন্স বুদামতে আজাদ আসন পেনটা ইন্সুরেন্স এলিতুম কাচেরাপ থাকল ননসন মুনিরা ফান বলতে এলিতুম লাইফ ইন্সুরেন্স বল লাপেন গাড়ি মোটর আফান বলতে এলিতুম বা হরমু হরতার আফান বলতে জেনারেল ইন্সুরেন্স বল আসি ইন্সুরেন্স পু থিহেক পেঞ্জং সিনিলি থান্ডাম পুলতে ইন্সুরেন্স মানে ইলি তুম টাঙ্কা আকিসুং ফোদের না পো লাসো পেন চেপা জগি ফানসে ইলি তুমাং ইন্সুরেন্স বাংকে কেনাং সরলো ইলি তুমি সি বিল এক্সাম্পল পেন লাংনামিক পোতে বিচারলাম লো নালি গাড়ি মোটর চো নামলো কপাই লাংন পেন মানে নাই হুপি দেরলো বলতে নালি কন নিয়ে চেপা দুক পেন সি লাসো আ গাড়ি টাঙ্কা চুপি উঠি পেন সেনাইলে তুম চো নামলো লাগে সি পুস্তামে লাগ ফ পুস্তামে তা ইজোবেদ বাং নাং হিউ পিপন দেট পেন লাগ ফ এলি তুম আহম্পত্তি বতিলি তুম কাচুপি উঠি আর টাঙ্কা জংসি আলং সত আবে দেট বতিলি তুম কানা হক থে পেকলো লাসি লাসো কানা হক পেন পা জগি পোতে কপিল সে ইন্সুরেন্সকে লাসি কেন কেনাং সত বাংকে এলি তুম জংসি হরমু হরতারকে নাম হুট পেন জংসি ইন্সুরেন্স জংসি শিখলো বাতে ইন্সুরেন্স এন দুনো প্লটে এলি তুমাকে লাসো আকিসুংকে আনু কাপ্রেক হানসি পেক প্লট পো লাসো আকিসুং মাংকে কসল পেক প্লট বাংকে নাংলি কাই মাতকে গাড়ি নানি হং বিকক

0: chỉ lăng đun kri cái thạch thế đấy là so agari trong sẽ mani nang pon pidet pulote nali men men sẽ so hormu ke avidet pu mante nali rideng pen ke
1: à hoặc là mẹ
0: ờ pulote nali trong sẽ bằng hắn pek plo lo mani hắn đang lang pin tha pulote jo nali tension free po nali matha sung jok plot po là son lo insurance nang ke rap dun mang ke nali isia tangka mate premium people insurance pan ke la tum mang la baki ke kisung ke la tum nang lang pidon po example bang la la jong si ching bodel po te hala so a value nang ling kari ke nama value ke nama dor mang ke insurance company bang nal tan nang tu det po nang pitu po la lo te nang li ke jog lo mate nang li hala so la ke si la ke nia tang ka bang nang hiu pi pon delo po sonte nang li jung jung sila sa bang chi tu nang po bapa pa che pleng tu nang po ba ki mi nam tu bus ta menang lit mena tang ka pen si nang li aku বিয়ার্টি থু যেছে নাম তো নাম তামে নালি ইন্স্যুরেন্স হান পেক প্লর জয় নি লাস তাঙ্কা বাঙ্কে নালি ইন্স্যুরেন্স কোম্পানি তো নালি হান নাং পিতে পো লা বাঙ্গি সি থি হেক মেনি সি এক্সাম্পল হে
1: কালাং
0: কে পাং বারডম
1: জরো পারপিক লকে হাই নালি হেন পেন ইন্স্যুরেন্স পোলাম থে আপু থা থান পাকলার পন থে গা পট পুথত আদন চু লাম থে নালি ফানার জি পন থে ইগলা নালি থান পন ল ইন্স্যুরেন্স পো কাপ্রে কাপ্রে দু হরমু হটার ইন্স্যুরেন্স লা পেন গারি ইন্স্যুরেন্স লাই বাঙ্গি জেনারেল ইন্স্যুরেন্স পুসিপু নাসে লাইফ ইন্স্যুরেন্স পুবাঙ্গি কপি ফান্সি পুদাম ইগল কে হাই নলি থান পনিক থা
0: সো নন হে জংলি তুম যে থান যে ইন্স্যুরেন্স কাপ্রেক কাপ্রেক দো সি লাইফ ইন্স্যুরেন্স পুবাঙ্গে মুনিট আ লাইফ মতে মুনিট আ প্রাণ পেন যে ফলক ইন্স্যুরেন্স বাংলা হে মানে জো এলি তুম এ প্রাং কে চিপু এক থে নালি তম্বা প্রাই নিলি তম্বা প্রাই নি পেঠে গে বাং পেন পেঠে পেন কাছি ওকে লাসে মুনিট আ লাইফ কে আদর্শ পেক সে আদর্শ পেক পিপন মা পুলতে এ প্রাণ রুতিক সিলি তুম চংদাত উঞ্জি হে মেরিত চেলাং উঞ্জি ফ্যামিলি পেন দরডে ভোপেতা চিরিপিজি এপো পাই পেন চেংলাও এ হেমা সরি সোমার ডোয়ান তামে লাসি লাসো কে দমে মাতে লাসো রেসপন্সিবিলিটি মাতে কেলাং ওরানাং আদায়িত্ব মাতে রেসপন্সিবিলিটি হিলি তুমকে একাই দত্তিক তা ক্লেম নাং পো
1: কলা
0: লাসো পিঠে পেন নাম জুসি তামে জগজে কসন জগজে বাংকে নালি হেমসর তুম নালি ফাঞ্জং সিনা চিকি পোতে নালি দত্তিক লি নাই চিকি গেলি মতে নালি আবিদেস তামে নালি সোমাটুং থে নাং জে রেং নাং জে
1: কলা
0: লু তাবা চালি নাং জে পাই পোসি তামে কেসো এত চেলাং নাং জে লাসে লাসো চেপা জহি পোতে নালি কসন জে এ প্রাং লালি তুমি চিপু এক থে এতে কসন এতে চেরাই কম্প এ ফ্যামিলি মতে দনা রাপ হান কসন সে ইলি আবেদ দেতা কেচে লাং থাকবার প লাসে লাপেন কে জগি ফলতে তোয়ার কে ইন্স্যুরেন্স চল বিপদ মা ইন্স্যুরেন্স কে নালি দোতা নালি হানাং রাপ নালি আবেতা নালি হানাং রাপ নালি কন্টিনিউ ইসি লাসে ইন্স্যুরেন্স এনতে নালি লাইফ ইন্স্যুরেন্স ফলতে এলি তুম সন্থম আলি চে থাকলং প ফার্স্ট কে পিস অফ মাইন্ড মতে এলি তুম কে মাথা কিসুং পেন জগবের প ইলি তুম জং সে কাই জো পদাপ্তা সো কে মাথা কি সুং তুবে নি থিলতে বা নিয়ে সো পিয়ার ঠেপেন আবেদ পোতে কোসন পো তামি লা ইন্স্যুরেন্স এনল পোতে লা সো কে মাথা বংকে জগব ফার্স্ট কে চেংসি কে লাল আদুন থু কে টাঙ্কা দিহীন তা এলি তুম লা সো কে মাথা দাম তা জগব পেপমা লাইফ ইন্স্যুরেন্স এনল পোতে নাংলি হেমা সরটুম কে ইন্স্যুরেন্স পেনসি নালি ফান হেমা সরট হন মতে নমিনি নাংলি নমিনি মানে নাংলি ফ্যামিলি এন লো মতে নাংলি নাংলি পো তাহাই নাংলি পাই তাহাই বা নাংলি হেমা সরট তাহাই ওয়াইফ বা হাজবেন্ড বা নাংলি সোমার তাহাই লাসে লাতুম হানকে নাংলি ফি সিতামে কপাই লাং নো পেন জং সে মানে আপর পে পেন সো পেঠে ও নাং কক লো পুসিতামে লাসো আতঙ্কা বাংকে নমিনি তুমাংকে লং বেগ পো লালো আদুন কে কিছু সি মাংকে ফ্যামিলি মতে নালি হেমা সর্ট মাংকে আর লাইফ কে কন্টিনিউ প কন্টিনিউ মানে সন ল পুহি দাম থর প টাঙ্কা আওয়ার সাই লং লো পোতে মুনি তুম চোরেং আওয়ার সাই সাউ দু লাপেন আকো চোরেং আওয়ার সাই চে লং থু পোসন সে আকায়ত মাংকে কো পাপ্রাং দুন মম পো সে লা সন্থম আলি বাংকে ইন্স্যুরেন্স এনতে মুনি তুম লং প
1: মে পিক আলাম লকে হাই লা বাংকে পোথ অংলি ফানার জু থে ইগলাং লাকে লাইফ ইন্স্যুরেন্স পু কাপ্রে কাপ্রেক লা পুসন দা দো ইগমা আকে হাই নালি হিন পেন থান পাশিনি

0: অনেক থা
1: লাইফ ইন্সুরেন্স ডো কাপ্রেক কাপ্রেক ডো বিশালাম ল এলি তুম নন সেভিংস সেভিংস আত্মাইপ তো দল সেভিংস পুদাম লতে নাংলি ও সোমার পাচারলি ফান সোমার পাচারলি ফান হা ইন্সুরেন্স দল লাপেন

0: Life insurance do kaprek kaprek do bisalam lo elitum non savings savings a type to the lo savings pudam lo tenangli usumara pacharli phan sumara pacharli phan ha insurance do lo la pen pension mo kesar ho ra phan ke panong pen insurance do son me pension pension plan pudulo la pen apor apor pen tangkanang che thavoi mate money back plan pya dolo lapen term insurance pudulo term insurance mane jong se amunit chevoi joi prote hem sortum kelong lo tame ador ge jumpen so insurance dolo se kapre kapre insurance non insurance company tum along do mon lahai lo kapre kapre insurance pote
1: tang te ki hai mo pen on ligi jong pon la osomar atum apan se tame insurance kang puji avar sai do mate policy ing pu me pu sino le than pon la pen saru sar hang tum han se tame ing pu pon me pu lo de
0: kala
1: la si lai insurance kang puji apan ko pipi a documents matang te asanamung alo kinang sor lo la so pu thak na le than pon ek tha
0: oh la lo insurance ke majju arta ta en me non heril tum je than lo osomar tum han osomar tan ta en me তামে উসমার টুমলো পুলোতে উসমার জুং জুংকে আমি না প্রিমিয়াম চাই থাপ থেকে সজনীয় আপি বা আপো না তুমি থাপি নাংপো না সে আপি আপো আর ডকুমেন্টস নাংপো ডকুমেন্টস পুলোতে কপি ল পুলোতে ফার্স্টকে আইডেন্টিটি প্রুফ মতে মেথাং কেপাং থেকা ডকুমেন্টস নাংপো নন লাংডাম পুলতিল তুমকে আইডি প্রুফ পুলোতে নন পিনিয়ারনি কেল তুমকে আধারকে কেনাং সরল আধার নাংপো লাপেন এজ প্রুফ ইসি নাংপো এজ প্রুফ পুলোতে নাংলি আর্টা ফান ইসি নাংপো লাপেন নাংলি বার্থ সার্টিফিকেট তো নাংপো বার্থ সার্টিফিকেট কে উসমার পুলোতে নাংবেক পো পেন ইসি ইনকাম প্রুফ ইসি নাংপো যেনে বা ব্যাঙ্ক লো হেদি ব্যাঙ্ক লো সে তামি ব্যাঙ্ক পাসবুক সে তামি লাহাই বাংকে কেনাং সরল পেন ফটো হাই নাংপো লাহাই ল সে লান ডকুমেন্টস কে নাই বাংকে লাপেন আর্টা কে নাংলি উসমার হান পেন চেং ল সারু সার আনতা নালি আপ টু 65-70 তামে থাপ মিল আর তাকে
1: তাং তে কে হাই লাবাংসো পলিসি চিংপুই পুল তাং তে এলি তুম মা মাদু বাং পুসি তামে কোনা সিকি দাম ইগনা প কোমা ফানসি চিংকি ইগনা প থান পাচি নি পন একথা
0: নন ইনস্যুরেন্স পুলতে ইনস্যুরেন্স মেন কে আতক আনো কাহমরি দাম তুম পুলতে ইনস্যুরেন্স এজেন্ট হেন ল সি মাদুয়া রং সে তামে মাদুয়া তেবকহেট আর রং সে তামে ইন্স্যুরেন্স এজেন্ট ইনোট কে দোজি সে নাইল তুম তেবকহেট ইন্স্যুরেন্স এজেন্ট হানসি আপ্রাং কেচেংসি কে নাইল তুম চিবিরটা নাংপো পেন আলাংলি পে নাইল তুম আপ্লেন আপু থাক চিনি নাংপো থাপলোতে কপিয়া লি লংজি কোয়া নহুৎসি সালি লংপো লাপেন পিপি ডকুমেন্টস ইনাংজি লাপেন আংতন দো আন তামে লা ইন্স্যুরেন্স এজেন্ট পেনসি নাইল তুম আর্জু নাংপো আর্জু সি লাসো আলং সিনাইল তুম ইংপুদো নাংপো লাসে নাইল তুম ইন্স্যুরেন্স এজেন্ট হানসি কেচেংসি কে চে কন্টেক্ট নাংপো আকো জং সে ইন্স্যুরেন্স এজেন্ট চেতং থেক থে দেলো পুলোতে ডাইরেক্ট অফিস আর ব্রাঞ্চ সে তামে নাইল তুম হুমরি দাম ইক মেলো ননসন এক্সাম্পল ল নাইল তুম দাক এল আই সি ডিফু ব্রাঞ্চ সে তামে সব থাক ইংপু কাংতুং তুম দইক পোতে দাক সে তামে ভাং মেলো
1: অসমার টুমবাংকে কন আর টাপেন সিকাং পুপন ইকলং ল কে হাই
0: অসমার টুমকে পুদামেত পুলতে আমাহাংকে থেক আর্নি দেট পেনতে থাপন মিল নসন প্ল্যান টা দল নাল টুম অসমার আফান পুলতে নন আমাহাং থেক ল পেন ইনকে মো নাল টুম লা কে পাচারলি ফান পুপা নংরা নন পেন থাপ দুনাং প ইনকে আরতা ক্রেনের ক্যাপ আন হান নাহলা সুহুত টাঙ্কা কেনাং দোজি পিপল দোজি পুলতে হালা সহুত আংতান কেচাল দুনি ফান টাঙ্কা ইসি কেনাং সদ দোজি না ল দোজি পোতে নন নালি তুম মাথাম তামে এলি তুম MBBS মাতে ইঞ্জিনিয়ারিং মাতে কাপ্রে কাপ্রে ফিল লং সে তামিল তুম তৈ দুঞ্জি উসমার পুলতে টাঙ্কা কে কেনাং সদ ল ইসি লাংডামি নাইল তুম পিনিয়ারনি MBBS লং নাইল তুম চালি দুঞ্জি পুলতে কিজুম নাই তা লাগ ইসি পেন লাগ হিনিয়াং বং নিকানি সেক লং কলেজ লং নাইল তুম অ্যাডমিশন ফি বা আংতন আফিল তুম তুনাং কগি পুলতে লাসো তাংকা জং সে ইলি তুম নন পেন চে শিখছে পুলতে মো হা আর্টা লি রক আনমাং পুলতে ইলি তুম পিল বিনাংকে ইলি তুম ব্যাং পেন চোরাম নাংক মাতে দনরা পেন চোরাম নাংক মাতে

0: এলি তুম লং লে ফেলাং সে তামি বন্ধক বা চেজর নাংক আব সতাং লে রক তাহায় লাসি লাসু পেন চেপা জয়ী পুলোতে লা আর্টা কি জুম পেন মতে আমহাং থেক ফিট পেন যং সে এলি তুম থাপি দুন পুলোতে হালাসো নিঙ্গান ক্রেনার ক্যাব কে লিয়ান লোপতে ইসি টাঙ্কা ইসি কে চেপাং রুম দোপ হালাসো টাঙ্কা পেন এলি তুম কেরাপ লং পো বা নালি তুম চরাম জক প্লট পো বা উসমাটা পা চার্লি লং পো সো ফানসি কে চেং লা উসমার মাহাং থেক পেন সে থাপদুন ফিরতে মে পারব
1: মে পিগলম লোকে হাই আর্লেং সার তুম বাং পা দুসি কোন আরটা আনবাক পেনসি কাংপু পন লং ল
0: ও আর্লেং কে সার তুম হান্তা ইংপু মে ইংপু নো পুপে লাল 65 আনকে পিনিয়ার নিকে ইংপু মে 65 আরটা মাতে ট্রক্সি ক্যাবরা ফ লাসে লান আরটা আনকে পাংচেং দুন মে কে দেয়ার নাই পুস্তা মে লাল তামে উন আনকে প্রাপজিনতে মেসেঞ্জি পিপমা আরটা অং ওলো ফুলতে হালা প্রিমিয়াম মতে নীল তুমলা টাঙ্কা আদর বা ইন্স্যুরেন্স আদর বাংকে সোদাক নাসি আরটা কি জুম হচ্ছে লা থাপ দু নাং জি ইন্স্যুরেন্স পো হরমু বাংকে আরটা নাং বাদ অং আদরটা নাং বাদ অং পো
1: কলাসি
0: বেনান তুন চিন দেখতে হাই মানে লাসি না থান না
1: মে পেগলাম লল বাংকে পুথত নলি ফানার জু থিং লা আমন নলি থান পন এজেন্ট লাসি ইন্স্যুরেন্স এজেন্ট কা চিমান জি আফান কপি পি সি কেনাং সট ল লাপেন লো চার্লি আং দেং সিতামে কোয়ানাং দেং কা চার্লি সি কেনাং সট ল
0: ইন্স্যুরেন্স এজেন্ট কে মাদুতা নিংহাং পুলতে নাং মানদুন মে বা তে ইসি আওয়ার সাইকে মে পুসিনি লিপুদাম জি পিপন মা দাকে নালি মিনা জুং জুং নালি চেপা দুক পেন নালি দাক ইনকাম সোর্স ইসি চেলং পো লাসি নালি জং সি 18 ইয়ার্স মতে আরটা ক্রেনার ক্যাপ জং সি নালি আরটালো লাপে নালি কে চালি আং দেং সেতামে মেট্রিক আং দেং কে উন্দুন লো পোতে নালি ইন্স্যুরেন্স এজেন্ট কে নাংলি চেমান উনলো তামে নাংলি লাসো চেমানি ফানসে তামে ইসি লাইসেন্স নাংলি চেপা লং নাং জি কে লাসো লাইসেন্স ফানকে নাংলি ইসি এক্সাম তক নাই লকে সো এক্সাম মাংকে নাংলি অনলাইন এক্সাম ল ঘন্টাই সিবেট নাংলো কাংনি নাই ঘন্টাই সিয়াংব নাংলি দাক 50 কোয়েশনস দোপ 50 মার্কস সংব নাংলি 15 মার্কস নাংলি চেপা লং নাংপ নালতে নাংলি পাসপো পাসতে নাংলি দেখ লাইসেন্স নাংলি লংপো লাইসেন্স যাও সে নাংলি লং লোপতে নাংলি কে ক্লেম ফানকে নাংলি ক্লেম লং ল নাংলি নহক ফেন্স তামে নাংলি বিজনেস ওয়ান লং ল মা ইন্স্যুরেন্স পাংপু লং ল মুনি তম ফান
1: তং তে কি হাই সাতলাং কে কোনা তং কে তক দাম ইক নং জিনে
0: ও সাতলাং বাংকে লা এজেনা সাতলাং বাংকে দেখ আউট পেন কে দিফুতা বিবি তা অফিস তুমি কেতে বক নাই পার্মানেন্ট সেন্টার মতে কাই মাত্রা লস সাতলাং তকদম জি আওয়ার সাই কে দোকে দিমাপুর কে বক নাই কে এলি তো মানে দিমাপুর ল
1: দিফু তোমান কাতে বক নাই
0: দিফু তোমান তে বক নাই কে আহত আদাক পেন দিফু লং তা বিবি আন তামে নন আমাত কে দাক থিয়ার ক্লং এসিয়া সেন্টার আবেলা দিফু লং মাত কে নাসে থিয়ার ক্লং এসি পার্মানেন্ট সাতলাং কি পিজিয়া থাই কে নন মাত কে দিমাপুর ইল তাহানি তে বক নাই দিমাপুর ল
1: চোরপার পিকল কে হাই তাং তে নন পুথত লাম থে নংলি ফানা খরজি পনি বাঙ্গেলা পুহেন ল ইন্স্যুরেন্স কে ক্লেম দে মাতং তে ইন্স্যুরেন্স জমা তাং দে পেন মো অপর কি চক হুত কে ক্লেম জি মাতং তে ইন্স্যুরেন্স কাং পু বাং ফু চেবো জুই ল পুলো তাং তে লাহ ইন্স্যুরেন্স কে ক্লেম জি মাতে কা চেপালং জি ফান কপি পি ল ক্লেম নাই জি কে সোয়ার ন তাং পুথাক নলি থান পন ইক থান
0: মে পিগল স কোয়েশ্চন নাকার জুকে নালি পিপরমা দা ইলি তুম আরাত ইলি তুম কার বেংলং আরাত কে পেনাং আন না তুম কে ইন্স্যুরেন্স বাঙে থাবুন দেট পো সেটা মি ক্লেম মাতে লা কাছে লং নিং টাঙ্কা বাংকে নাং চিং থুম একে দেয়তি লাসি লা দাগ বাংকে কাস্টমার তুম মাতে কে থাপ দুন বেগ তুম কে ক্লেম বেগ নাং জি আপ্রাং সিয়ে বাংকে কমা লং সে থাপ দুন মা হালাল হাফান পাচিনি নাং পোজে নীলি হেম মাদু কে থা বেগ বাং সেটা মি চেবয় জুই পুস্তা মি পাচিনি নাং পো থান পাচিনি নাং পো লতা প্রাপজিন পেন সে থানি নীল তুম লং আরন মাঙ্গে লালম নীল তুম পুলাম লে ইন্স্যুরেন্স আরন লঙ্গে লাপুল যে নাংলি চেবয় ডেট পেন 90 ডেজ মতে চেকলি অন্থম আং বংকে চেবয় জুইল কে থা বে আমি চেবয় জুইল পু বা পাচিনি দুন বেগ নেই নাংলি নাসে থাপ দুন মা পাচিনি বেগ নেই লা পেন দেয়ার চেট পুলতে অ্যাপ্লিকেশন লাই পিনাং কক পো নাসি উন আনকে প্রাপজিন পেন নাংলি তুম লা থা বেগ মাং চেবয় জুই পু বাঙ্গে পাচিনি বেগ নপ হয়তো এজেন্ট ফানসে তামে কালিতে দা অফিস লং বাংস তামে পাচিনি বেগ নিং নাল লাদার পুথত

0: nali tum agent ban ba chini lo pote agent na tum nali to han ke nang sot a documents nali tum han nang hang po nang ripo ke cheng se documents ke nang sot ke gopilo pulote la death certificate lo kithi ve proof isi nai mate de la se death certificate bang ke nang sot ke cheng sila se nang hang po la death pen pulote malo nominee ke nominee mane alang li ke pekkan ke thave bang kumasi la sotanka deng do neng ma adon la lasi laban mangke fas alangli si documents hai pidunang po alangli documents plot alangli nominee adon la bang a pen card punon aadhar punon bank passbook punon la hai bang pidunang po la pen jong si kisu che lang ben si ka che voi plote la hai documents ta bivet nang po eli tum pilo eli tum ke la kisu che lang ta penana long thek dun long je ইলিতুম কে কিছু চেলাঙা ডকুমেন্টস হা মেয়ান কে পিহু থর্ডন লাভ বা পিদুন লাভ তিতি তা লাসন মান কে বিনাং নে বিপদ মা লাহায়া ডকুমেন্টস কে মু হালা ইন্স্যুরেন্স কে ক্লেম মতে কে সতাঙ্কা ইন্স্যুরেন্স তাঙ্কা কেচে পালং জি হতকে নাং কক তা হাই বা নাং কক জি লাস পাশে লাহায়া আ কাগজ মতে লাহায়া কিছু কে চেলাং আলো সিতামে ওয়ার্নাং নে লাপেন প্রেন্দু নাং নে লাহাই বিভেটাং জি নীলতুম পেনাং আন নাসন লং ল যে হালা নীলতুম লাহাই কা গস কে হ্যাঁ হুটকে মুনি নতুম নীলতুম আর্জুলো পুলোতে নাং থান পজে ও লাহাই কে নীলতুম থর্ডুন লাভ ল সে লাহাই বাং কে থর্ডুন দে দেখছি কে মেজি পিপমা মোকলিম হুত শিক্ষাক ডাকবো লাহাই আলু হবে পোতে সে লাহাই বাং কে পদো নাং পো লাহাই নাং জমা লাভ লোতে দা অফিস লং নাং থন লাভ লোতে লাহাই কাগজ লাং পো কে ডাকবেন বাং তাঙ্কামো আলা আদুন লারমাতে নমিনি আল একাউন্ট লং পালুট পো লাহাই ল কোশন সে ক্লেম নেই বাংকে
1: মে পেগলাম লকে হাইল বাংকে আরুন জুলাম থে নালি ফানার জু পন্থে এগলাং লকে এল আই সি মতে ইন্স্যুরেন্স সেক্টর লং চকমার আবার সাই মতে জব আপু থাক থান পাচিনি পন একজিমা
0: নালি লানার জু পট চরোপার ল পিপন মা নন ইলিতুম লাংডাম পতে কার্বিং লং জং সি লাংডাম পতে ইলিতুম ওরেং আবার সাই কে দূরে পেগলাং পশিনি লিপুই পেনা আন ডাক কেচারলি মতে গ্রেজুয়েট আং দেং তা চে পাউন দুন ল ওয়াই ফিটস তামে পেনা আন তুমকে ওরেং আবার সাই চেলং নেদুলাসি লাসন নন দা কেচারলি দো তুম হান ইসি আবার সাই কে মে বাংকে দেখ এল আই সি লং ইন্স্যুরেন্স অ্যাডভাইজার মতে ইন্স্যুরেন্স এজেন্ট আবার সাই পিপন ল দেখলাসি নীল তুম লং হিনি কে থমাস কিম দো কেচেং সি কে ইসি দোল এল আই সি পুলং নিলি কাপ্রেক বাং চিন দেশ তামে এল আই সি লং বাং নীল তুম হিনি আসকিম দো ইসি বাংয়ে পুল আর সি এ মতে রুরেল কেরিয়ার এজেন্ট রুরেল কেরিয়ার এজেন্ট পুলতে লা দাগ ইলি তুমকে রুরেল মতে এরিয়া ফানকে ইসি আবার সাইকে পিমে দোতে মাদ্দু সিতামে নাংলি মেট্রিক পাস তাংলো পোতে দাগ ইন্স্যুরেন্স নাংলো দুনমে ল লাপেন ইন্স্যুরেন্স এজেন্ট নাংলো দুনলো পোতে স্টাইপেন মতে ইসি দাগ অফিস পেন আচি ক্লিয়ন ইসি 5,000 সিতামে ইলি তোমাক দাগ পিপন পো লাসে 5,000 পিপন পো প্লাস আলাংলি তুম দাগ কোয়ান মা বিজনেস কে বা লাস কমিশন তা লং পো লাসে লাস ওভার সাইকে নন তা ইলি তুম পিপন বমলো ডাক ডিফু সিতামে বাং ক্যাব বাং থং ক্যাব বাং প্লি ক্যাব মুনিটকে নন থা লাস আর সি হ্যাঁ আপিনি সি ক্ল্যাম্পন বমলো নাসে লাস ওয়ার সাই তা ইলতুম ডাক কার্বিং লং আর রিসো ইজাং দোয়ান সিতামে লাস ওয়ার সাই নাং চুয়েন দুন মে লাপেন আকো নন আকি মি লাবাংকে আর লসোপি মার টুম হান সে লাস ওয়ার সাই পিপন্ন আকে আমেনে এম সি এ মতে মহিলা কেরিয়ার এজেন্ট লাকে আর্লো সপি মার্টো মানসি পানং সি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পেন কে লঞ্চ আ স্কিম ল ডাক বাংকে আর্লো সো 18 ইয়ার্স মতে আটটা ক্রেনের ক্যাপ নাং পো লাপেন আকি জুম নাই বুঝতামে মেট্রিক আং দেং চেপন দুন তুম নাং পো আতুম লো পোতে নিংকানে থম ফান আতুম স্টাইপেন কে লং আওয়ার সাই ডাক বিপন ল লাসি কিচেং নিংকানে 7,000 ইল তুম বিপন পো আচিকলো জনবাং পুথর নিঙ্কানিল তুম 6,000 মতে চরিত্রক আচিক্লিয়ান বিপন পো লাপেন কে থমা নিঙ্কান বাং কেল তুম চিক্লিয়ান সরি ফ নীল তুম বিপন আবার সাই বিপন লাসি না কার যুতুন দো হাস তামি লাস আবার সাই না চয়দিন ফান ডাক ডিফু এল আই সি না হুমরি তামে বা নীলি ফান সে তামে মো না কন্ট্যাক্ট তামে
1: ইন্স্যুরেন্স পলিসি কাম্পু বেন কাচরা

0: মানে লোন কাছু এনজিওবার সাই লাপসন দো ইগমা কে হাই থান পনিক থা
1: ও লোন বাংকে নীল তুম বাংকে পলিসি লোন পুবাং দো নীল তুম লোক পলিসি লোন পুবাংকে নীল তুম মাহু দেব নাং নে যে লাকে বেঙ্গা লোন পেন চেপ্রেকলে পেনা না তুম দাক নাঙার জু নীল তুম এলআইসি লং লোন লইমা লোন আবার সাই কে দো সিতামে লাকে লা কে থাপ তাং তুম ফান দাক একাউন্ট কে দো তাং তুম মাংকে তাঙ্কা জো থাপ দুন বম আতুমকে ডাক পেন পলিসি লোন মতে আসাপ সবা তাঙ্কা আলাং লিতুম দরকার উহুত কেনাং সর হুত আলাং লিতুম চো এন লং নাসি লাসো আওয়ার সাইহানসি পুলো পলিসি লোন আজাদ আলোন সেতামে ইন্টারেস্ট কে দোলো কাছু রাম পুতাং দেলে দি লাসে এল আই সি লং সেতামে পলিসি লোন লং সেতামে ডাক্তা ইন্টারেস্ট কে নালতুম তুনাং পো লাসে পেনান তুম চিনি নে লাসলা মা তামে এল আই সি লোন সিতামে ইন্টারেস্ট কে তুনাং পো সে লাসওয়ার সাইতা দো
0: চোর পার পিক লকে হাই পাদু সিলাম থেনালি ফানার জি পন ইকলাং কে হাই এল আই সি মতে ইন্স্যুরেন্স কে ক্লেম বলং সিতামে অনলাইন পেন আসন আসন কে ক্লেম পন আবার সাইলা পছন্দ ইক মা থান পন ইক থা
1: ও পিনি নন কে মডার্ন আকাই মতে নন কে অনতিনতা মোবাইল পেন সে পেনা আন আকাম কে চে পচুন ল সন্তা থাকছে এলি তুম ননকে ব্যাং সিতামে দাম দি পিন পেন ফোন পেন সিল তুম পেনা না সাই পাচুন লো ব্যাং সাইজ তামে সন থাক থাকছে দ্যাক ইন্স্যুরেন্স সেক্টর লং সিতামে বা নন নীল তুম এল আই সি লং পুস্তামে নন মাংকে পেনা আনা সাইকে ফোন পেন মানালি স্মার্টফোন পেন সিতামে নন মাংকে পিচুন উনপ লসো লং লংনাম পুলোতে প্রিমিয়াম কে থাপ প্রিমিয়াম প্রিমিয়াম মানে লা ইন্স্যুরেন্স আ তাঙ্কা কে থাবিয়াওয়ার সাইকে নন মাতকে ফোন লং পেন তা নাইল তুম চোথাবিক মিল এ নাইল তুম অফিস লং লাইন ডিং ও পুসিতামে নাইল তুম দাম সেলে দুঃখ তাহাইজি বা মানে লাইন ডিং ও পুসাই লাসি লাসো পেন নাইল তুম হেম দোলুন পেন সিতামে নাইল তুম থাপ মেল প্রিমিয়াম সিতামে না পেন পাম পুসন সে হলা পলিসি লোন পুসিতামে নাইল তুম ননকে হেম তদলুন পেন সিতামে মেনা মোবাইল পেন সিতামে নাইল তুম জয় প্লাই মিল লাপেন দে তুলান আইল তুম লাসো লোন তা নাইল তুম আ প্রেং নহি জিতুই পুস্তা মিলা তা হেম পেন মাসে ফোন পেন মাসে জিতু মিল লাপেন নন কে ভাইং কাপড়ে কাপড়ে কা সার্ভিস তো নন দোলা লাসে নন কে ভাং জি কে আজ্জর সার্ভিস তো ইন্স্যুরেন্স আহে না সিতামে নন মাংকে এল তুম অনলাইন মতে মোবাইল ফোন পেন সিতামে পাচু নন পো লাসে নন কে প্রাইং কে জয় কে পো এত সিতামে
0: চোর পার পিকল কি হয় তাং তে কি হয় পিনি নালি হেন পেন ইন্স্যুরেন্স পো থাক পেনাং আনা লাম থে থান পাচি নি পন ইকলো লাপেন রেডিও নাকার জুজুন আরা দো আন তুম সি তামে আলি নাং লং দন বপসি ক্রয় পন ল নালি ফান সি তামে মোকি বাং জার্নি লাপন সসে কাং টুয়াং দেন কিলি দন থেক জি আফান আর নাম্বারি থেলে হের জমি না পাপি দন ন পুথ নালি ফান সুরি সুরি কর্ডন পাজের ইগলো কার্ডো
1: কার্ডো
2: কাচিং হন রেডিও নাকার জুদুন আরাত লাপানাপর নাংলি তুম বিনি এলাম জের আং দেং লং পেন বিশ্বজিৎ বি লাপেন হুদবাংফু হারমন হারবামন রং পিয়েতুম আংবং ইম্পর্টেন্স অফ লাইফ ইন্স্যুরেন্স পপথাক চিহু চিপুত আর জুলং ইকটাং ল
3: মন কি বাত হ্যাঁ জন জন কি সভি কি কুছ অপনি সি অনকহি বিরাসত কি উম্মীদে নয় ভারত কি তো সুনিয়ে ইস মহিনে 26 জুলাই সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী অর দূরদর্শন কে সভি চ্যানেলো অর প্রসার ভারতী কে ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভস পর ইসকে অতিরিক্ত আকাশবাণী অর দূরদর্শন কে ইউটিউব চ্যানেল অর প্রসার ভারতী কে অ্যাপ নিউজ অন এয়ার অর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভস পর সজীব প্রসারণ লাইভ স্ট্রিমিং কে মাধ্যম সে তো ইয়াদ রাখে রবিবার 26 জুলাই সুবহ 11 বজে মন কি বাত
2: নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ট্রকরা মিনি থংকেপ নং ফ্লেং তাং ল পসি জাইবিঙা কুঙ্কা প্রেক দাম থলনাং লাগে হিন্দি দেডলং রুই চিংহনালুন আজাই মেগাং দেং হিন্দি দেডলং রুই চিংহনালুন আজাই মেগাং দেং লং পেন কে চিং সিয়ালুন জির আর জুইক সিনাং লাগে আশা ভোসলে পেন কেলুন পন আলুন আলম থে সবরমতী কে সান

আসামিস আলুন আং ডেঙলং পেন আদুন্থু আলুন জির আর্জুক সিনং লাকে উৎপল শর্মা পেন কিলুন পন আলুন আলম থে তুমি সনপু ততাংতে আর্জুক সিনং আলাংলি পেন কিলুন পন লবং সলুন।

ini radio karju kato kawe koti injir atuma phan nili doctor jangmi pen kardom pacher iklo pini tum ka chithan pon injia lam bangke national nutrition week po putha lasi national nutrition week ke anin kanwang ta ili tum chapati pon wer tarigi si tu tarik troxi september an ha 1982 anin kan pen ili tum national nutrition week chapati pon wer lo National Nutrition Week abangke United States lake America adet si 1980 aning kan si ki paman poncheng labangke American Dietetic Association mate Academy of Nutrition and Dietetics atumsi ki patti poncheng mate atirpi ki an poncheng labangso Nutrition Week bangke ilitum kuson si healthy eating ma kicho kijun penta akaprek abimar mate akisu chepa videji mate kichiri dun thekji phansi ilitum laso nutrition week bang chepati pon bomno lasi pinning ke ilitum la national nutrition week a theme for 2024 bang ke nutritious diets for everyone pusi united states atum hok ponlo lak bang ke ili arling alam mate karbi alam pen pulote nutritious diet pulotakte ilitum vitamin ke do bemar ke kom mate akisu pen ke chepa jokji han an mate kichu hormulong vitamin do muchot mineral side do muchot lahai si ilitum সব পেঠিয়া থাক মাতে ইলিতুম কার্বি আংলং পুনন ইন্ডিয়া পুনন তুম আন্তা ইলিতুম লাসো নিউট্রিশন উইক থিম আলং ইলিথান নাং থান পন ইকপো লাসি হেলদি ডাইট পুলোতে ইলিতুম কপিসি চোনাং পো মাতে কপিসি ইলিতুম জুনাং পো পুসি পিনি ইলিতুম চিথান পন লোনা নিউট্রিশাস ডাইট পোকে ইলিতুম কাদু কাবি অসু বিহেক ঠিহেক মতে ইলি আর্লিং গিথে সারু সারপি তোমহান আন্তা লাগে আকেনাং সত আলামলো আথিমা ইলি তুম কিছু রং লে কিছু নং লে পেন্দা কিছু চলং বা আও কাপ্রাণ মেমে লাবাঙ্গে ইলি তুম মেল নিউট্রিশন পুষি পুপ আঠুকিয়ং কেডক কেচু তুমতা আকিসু চলং নন কমিউনিকেবল ডিজিজ বা এনসিডিস পুষে নিতুম মেডিকেল টার্ম বেন কে পুপু হ্যাঁ লাসি লা এনসিডিস আকিসু পুলুটং থে ইলিতুম এক্সাম্পল বাংকে ডায়াবেটিস তাহ প্রেসার তাহ লাপেন এক্রম কে থে ওবিসিটি বেশি ওয়েট কে অং ওভার ওয়েট মাতে ওবিসিটি লাহাই আকিসু পেন ইলিতুম আফি আফি পুলুটং থে ইলিতুম কমপ্লিকেশনস নাংক্লাং পো ইলিতুম লিভার তা হিং নো পো হালা ক্যান্সার আন্তা ইলিতুম লিডাম রক্তা থেক মতে মনিতুম আপ্রাণ কেদাম দো উলো লাসো নন কমিউনিকেবল ডিজিজ পাঙ্গে লকে ইলিতুম ডায়াবেটিস মানে প্রেসার কে অং জয়নি ইলিতুম হার্ট এটেক নাং দোপো কোলেস্ট্রল নাং কে অং জয়নি ইলিতুম স্ট্রোক দোপো লহাই আকিসো পেন কচিরি নাং জি পুলাদাংতে ইলিতুম হা কিচেং সি আমহাং থেক মিরা কং এর তুম হান আন্তা ইলিতুম হেলদি ডাইট সি পিনাই আসি কোসন সি ইলিতুম লসো আ হেলদি ডাইট মতে নিউট্রিশিয়াস ফুড পুসি পুপু বাং আরেং কে লগ আলাম পেন লসি ইলিতুম কোসন সি লা কিচু কিজুন বাং রাইট ফুড মতে ইলিতুম কিচু পেন লহাই আ কিসু কে চপা জক জি লহাই কিচু নং জি মতে কপি সি কিচু নং জি মা লা বাং আসাপসো নিলি নং লিতুম হান নং চিথান পন নং তুম লসি ইলিতুম পেঠি লং কে কিচু কিচু না হরমুতা নাং প্রেক পোম তংলো মাটি ফ্রেশ হরমু বাঙ্গে ইলিতুম কেলং জুম বোম তংলো প্রসেস ফুড পুডুডো ইসি মাটি প্যাকেজ ফুড মাটি ফ্রোজেন ফুড পুনন লম কেলং দো লাহাই বাঙ্গে আঠু মাটি ক্যালোরিজ লাহাই বাঙ্গে ইলিতুম লং পন ওপো ইলিতুম লাহাই প্রসেস ফুড হাই লং বাঙ্গে আঠু ক্যালোরিজ তাহ লাহাই কার্বোহাইড্রেটস বাঙ্গে কেলং অং উপো সিটামি ইলিতুম আকিনাং সট আ ভিটামিন মাতে ইলিতুম প্রোটিন লাহাই বাঙ্গে ইলিতুম ডায়েটারি ফাইবার পুষিপো লাহাই বাঙ্গে ইলিতুম লং পন পেডেট পো পেনা আন আকিসু বাং ইলিতুম মোপেন চিথান বং ডায়াবেটিস প্রেসার কোলেস্ট্রল বান্ডি লিভার হাই নাং পাহিং নুজি চান্সেস টু ওটিটি লাসি ইলিতুম লাহাই ব্যাংকে কিছু চেপা জুম নাং পো লাপেন ইলিতুম ইসি ব্যালেন্স ডাইট পো কনসেপ্ট

la balance diet mate healthy diet bangsi ilitum un anke kichu kichun ahut jema thapon ignangpo la pen gender la arlusu mate pinsu la tum mate ilitum a lifestyle atheke tumke kichu kichun bangke ilitum arta la pen ilitum gender la ki male female mate pinsu arlusu tumhan a age 3 mate ingibu bepin mate hodaita kangni mati sedentary lifestyle possible pulatum abangke energy level ta mati kichu kichun kinangji ta asapsu jum hekpo lesi ilitum ko anma ilitum ingi kibu mati ilitum jakong akam ke claim heavy worker atumba ambisi mati akiong pen energy mati calories latum han ong chetpo lapen ilitum judi sedentary lifestyle lason ilitum jakong damu i akam si ilitum claim mati ilitum housewife ta ho ilitum nani office along office sitting job like clerk lahai puluti ilitum ing idam di lasi ilitum han energy level mati calories kinang jita kom chet po lason si ilitum kicho kijun ta la sorting pen isi chelang pami si ilitum chudunang po athema ilitum ko anspen energy mate calories kenang jipen ilitum lapen aki ong ilitum chodun det lapen energy ilitum ke spend na bang mate energy ke chepada ma bang ilitum la so ateng gali plote ilitum athu mate ilitum hanla bad cholesterol hai mang ke ilitum bang long chidu bom po chisit bom po hinke mo bangge ilitum aki ong do ulu protang te ilitum ise aki so cholong po like non communicable disease diabetes ta ho pressure ta ho heart attack ta ho nani heart block do kok ta la high pressure stroke puji la high bang ki do ji a chance do piglo si ilitum kichu kijun bangke kichiri mate kichilang pami kinang sot la si mo pen itum chithan bom lo kichu kichun ke ali arleng ki thidet mate sarbura sarpi tumdet kali ilitum bhang thek mira khot penta chelang dun pami pulote mo future hot kisu lapen overweight ba akrom ki the obesity lahai non communicable disease bangke ke develop chipan mate lahai kisu cholong dun ji arix bang komchetiti pusi ilitum research mate study salong thek pon long lasi ইলিটুম মাহাং ঠেক মিরাং আসমার হানকে কাইকিটা ব্রেস্টফিডিং ফানসি ইলিটুম এনকারেজ নাংপো লাকে পি আচুলাং বা চৌজি ফানসি ইলিটুম পাবর ই নাংপো লাপেন সিক্স মান্থস মাতে চিক্লোজন ট্রক আনকে আপি আচুলাং সি পাচু সিকিমি লাপেন কান মা অন ডিমান্ড ফিডিং পুসি নিলিটুম পুপু অন ডিমান্ড মানে আউসো মারটুম কাংচির বা কাচিরু লসন দোলুপলোতে লসোহিং সি ইলি চুলাংটা বা চুদুন লং সি কিমি লাপেন চিক্লোজন থ্রকলো তাংটে ইলিটুম কাপ্রেক কাপ্রেক লা নিউট্রিশিয়াস ফুড মানে কমপ্লিমেন্টারি ব্রেস্ট ফিডিং ইলিটুম পিমিলো লাকে ওসমার আচুলাং বাং বা আপি পেন বা চুলং নাপো লাপেন ইলিটুম লা আন পুনন সাং আন্দু পুনন মাতে আঞ্জাত আঠিসেরে আপেল ভিংনু লাহাই কই ইসি ইলিটুম কি পিপন ইন্ট্রোডিউস পনাংপো মাতে ইলিটুম চুলাং পেন লাহাই কাপড়ে কাপড়ে কিছু তা ইলিটুম পিদুম নাংপো লাপেন নিঙ্কান সি আনকে উসমার তুমান চুলাং কি পা চুয়ান তা চকল্যাং লাপেন ল্যাং বাংকে চিক্লুজন ট্রক আনকে পিনাং নিল নিঙ্কানি সি আনতা আসাপ আসাপলে পি চট চকলাং আথেমা লা উসমার তুম চুলাং আলং সি ল্যাং বাংকে লং লাপো লাপেন ইলিটুম হং পেন সি লাং পি পুলোতে ইনফেকশন মাতে কিছু কে লং জি চান্সেস টু ওটিটি লাসি ইলিটুম লা বাং ইনি চি বিপো নাং জি উসমার থি ই তুম বাংকে লাপেন ওসমার তুম নিঙ্কান সি আন ব্যাংকে ইলিটুম সুগার সল্ট লাগে সেনি পেন ইংটি ব্যাংকে ইলিটুম পিপে দেট সিকিমে লা নিঙ্কানি সি কিপ্লেং আনা ফিলে ইলিটুম সুগার মাতে ইংটি ব্যাংকে কিপি সিকিমে আথিমা ওসমার তুম ওয়ান ইয়ার আনকে অর্গেন সব মুখা লাগে লিভার কিডনি হাই ব্যাং লা আন ডেভেলপ কালিলাং লাসি লা ইংটি লাপেন সিনি ব্যাংকে পিপে দেট সিকিমে আধে কে তুমব্যাং আপিয়া চুলাং চলং লি মাতে আবেদে এটা তুমব্যাংকে কি নাম আঙ্কা খেরা দুঃখ সিতা পিনাং কপো সিতামি উন আনকে ইলিটুম না চুলাং ব্যাংকে পিসি সব ফান্ডা পাচিনি এগুলো লাসি লা ব্যাংকে ইলিটুম ও সোমার তুম কিছু কিছু নেং জি কোসন মা লাসি ইলিটুম চিঠান পড়লো লাপেন আর্লিং গিঠি তুমকে এটাং দিয়ে কোসন লো কিছু পদি

Arlengi thi tumang ge ilitum Karbi Anglong mati India ra tungge itum staple food pulutang te cereal samukha henno labangge ilitum sang mate atta moida ilitum mangke rice eater Assam along mate Karbi Anglong mangke la si itum mangke la carbohydrates ke mate mainly ke ilitum rice mate sang long me silong po lapen ilitum han hai long vegetables fruit samukha ilitum long lapen ilitum dak Karbi Anglong long ke non vegetarian si ke ong inglong a okta long lang a okta long la si la hai ta ilitum ke ibaha ki mi pusipunang po je itum long la an available lapen ilitum organic vegetables ma thesiri ta ilitum long ola la si putam et langdam et pulutang te ইলি কার্বি আংলং তুমকে কিছু কিছু না হিনকে লাপন চেমাথা উনং নি বন সিটামে ইলি তুম নন হেকলং বমল রিসার্চ টেং পুলু টংতে ইলি তুম আংবং তা নন কমিউনিকেবল ডিজিজ লাবাংকে ডায়াবেটিস সুগার লাহাইবাং প্রেসার টংহ মানে কোলেস্টেরল অং উত মানে হার্ট এটেক পেন প্রেসার স্ট্রোক কেলং লাহাইবাং ইলি তুম থেকপন লং টংলো লাসি কপিয়া পট ল ইলিটুম কিছু নন ইলিটুম আংবং লং কিপাত লংকে মেইনলি কে ইলিটুম ব্যালেন্স ডায়েট আবং পলু লেডেট মাটি ইলিটুম আন চু হান বাং চুচিটে থেকটুম বাং অক চু চট লাপেন লাহাই হান তাহ ভেজিটেবলস বাং কে রাইট এমাউন্ট মাটি কান মা কিনাং জিয়ে বাং ইলিটুম চুচিটে টিটি পলু লাসি ইলিটুম আজাদ হরমু লেচু পুসিতামি আসাপ সাপসি ইলিটুম চুচট নাং জি আবিসি মানে ইলিটুম আবোডি কন মা আবেদ কি দো লাপেন আকে অং বাংকে ইলিটুম চুচে দে নাইজি লাপেন ইলিটুম কায় মিকে মাতা ইসি ব্যালেন্স ডায়েট মানে ইলিটুম আঞ্চো আঞ্চো পুসিতা আনারলো আঞ্চো পুসিতা মি ইলিটুম প্লেট বাং পোর্শন পুসি ইলিটুম পুপু লাবাং ইলিটুম চেলাং রায় নাংজি লাকে ইলিটুম কাইকেটা চে কন্ট্রোল সি কি মি ইলিটুম প্লেট বাং লাসি ইলিটুম প্লেট লং কাইকেটা ডিফারেন্ট ফুড গ্রুপস বাং দোনাংজি লাগে আকাপ্রেক আকাপ্রেকে মেইন স্টেপল ফুড বাংকে রাইস লো মাতে সাং মাতে আন পুসি ইলিটুম পুপু রাইস দোনাং পো কার্বোহাইড্রেটস লাপেন ইলিটুম প্রোটিন দা দোনাং পো প্রোটিন গে ইলিটুম কোনাত পেন লোকে লং পো প্রোটিন গে ইলিটুম মেইনলি অক পেনসি কেলং লং মাতে এনিম্যাল ফুডস পেনসি লং লং সেটামে ইলিটুম এনিম্যাল ফুড পেনসি প্রোটিন লং চট কালি ইলিটুম পালসেস পেন দা লং পালসেস পুলু টং টি ইলিটুম লা ডালি টাহ লাহাই সয়াবিন তাহল হাই আহান বিন তালং লাসি ইলিটুম রাইস ব্যাংকে কার্বোহাইড্রেট নাং পিপ প্রোটিন ব্যাংকে ইলিটুম হান লা দালি লাহাই নাং পিপ লাদে পেন ইলিটুম হান কে নাং সটকে ডাইটেরি ফাইবার্স ডাইটেরি ফাইবার্স ইলিটুম কোনা পেন লং পো ইলিটুম লা গ্রিন লেফি ভেজিটেবলস দেট লাগে ইলিটুম লা আর্ভো হান গ্রিন কালার মানে আকিলিয়ার আকালার আহান দেট ইলিটুম কাইকেইটা ইলিটুম আর ডায়েট লং ফ্রুটস টা চোপন লং নাইজি ফ্রুটস পুলোতে ইলিটুম থেসেরে লালো আপেল তাহ ফিংনু তাহ থেসো তাহ পেনে লাসি ইলিটুম সিজনাল ফ্রুটস বাংসি মেইনলি বাংটুম কি পুপুকে রিসার্চ স্টাডিজ লং ইপুকে ইলিটুম কুপিমা ইলি লোকেলি এভেলেবল থেসো অপর থেসো চোদো নাং প ইলিটুম বাড়ি বা তিবকটেরাই লং ফিংনু তাদু ও ফিংনু হাই চোদো নাং প থৈঠে তাহ লাহাই ক্যারটস লাহাই সব তা ভিটামিনস কি অং অং আ হরমুল মেন সুপি সুনেম্পি সুপ্রিম সোফো লাহাই আনারস পারক জং ফং টং জং ফং থ লাহাই সিজন সাহত কপিমা কেলং আ ফ্রুটস লাহাই সি ইলিটুম চোদুন লং বুলোতে ইলিটুম হান কেরাপ টুপিকজি মানে ইলিটুম হেলদি ওজি লাসি লাহাই ব্যাংকে ইলিটুম আকে জয় কে পেন নন আনতা ইলিটুম আংবং আদুং আরাই কে লং বম লা লাসি লাহাই লে ইলিটুম চোপন লং পন্তা ইলিটুম পিনা আন আকে চক দুজি লাহাই নন কমিউনিকেবল ডিজিজ পেন লাপেন ইলিটুম ইসি হেলদি ওয়েট বাং চে মেনটেন সে কেমি লাবাংকে ইলিটুম কসন ন চে মেনটেন পো ইলিটুম ওপেন ব্যালেন্স ডায়েট বাং চুনাং পো অক পুনয় উটি লাপেন গাখির লাহাইটা ইলিটুম চোপন লং সিকিমি সেটামি ইলিটুম ইসি ইভেট ফান্ডা চিমা থানাং জি মেইনলি কে ইলিটুম লা আর্লিংগে থে তুমবা অ্যাডাল্ট সাতুমবা লা হেলদি ওয়েট বাং চে মেনটেন নাং জি লাসি ইলিটুম এক্সেস ক্যালোরিস মানে এক্সেস আঠু কে অং কে ডক কে অং হরমু বাংকে ইলিটুম ছুনাং নি লাসি ইলিটুম সুগার প হরমু বাংকে বা কম চাট সিকিমি সুগার পোলোতে ইলিটুম সিনি লং ওয়ানওয়েট লিখে লং জিকালি ইলিটুম প্রসেস ফুড পুলোটাংতে প্যাকেজ ফুড দোজি ইলিটুম

0: ও কাফেরি মে মেনাই আলাম কে লাপু হেলো এবাং আলং কে দো নাংজি আলাং না হক পো এবাং আরলো কে দো চেথে আপি মাতিন তুম অর্গেনস পানা হক পো লাপেন কে সো আপি পেন কাছে সং আজাকং পাংডুক ওক পো লাং পেন কা চলং আকে সো আং থেক কে প্রেক জাম তা থেক সেতা কচেরি নাংজি লাপেন চেরক টক নাংজি কে লাহাই হাই আং থেকলো পোকে দাম লাপেন নিং কেবাং ফু কে সো কে তান লাপেন এ পোক কচকর এ মেক লাপেন এরেং কে এড যাই আজা কং কাবে ফু কার্টিং কালিতে ফু কার্টিং পেন কে ক্রেপ কাফেরে মে মে আং থেক লাপেন হসপিটাল আলং কে পন পেন সে কেলাং নাংজি জং সি নিং কেবাং ছিমিট মি পিন পুলোতে জং সি বারপি দাম লেমদেট জং সি ইংটুর পেন ইংহো ক্রেংসি মেখ্রি আবে এ মেক চিলুট এট ফিংতা আসাবেদ জং সি বারপি কেদা মাহুত ভিতা দুনোতে ফু কেসো তা হামহে দেটে লাসন সোন আহুতকে প্রাবজিন পেন টেবকহেট সে কেলাং আদিম কালিতে ডিফু মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আলং পন্নাংজি হেম হংথু আলং লে কাছেলাং সে কাছেলাং ডক্টর আলং পন্টং থেকথে আকো টং সেকট পেন হেম হংথু আলং তা এপ্রান চেপেজকজি আফান ক্লেম পাংছেংমি ও আর এস মতে ওরাল রিহাইড্রেশন সলিউশন পু পাউডার লং লং লা সো পাউডার নিতুম জুনতামে লা কাংথির সেট আলাং এক লিটার আলাং লং লা সো ও আর এস আ পাউডার পাংবুই পে নিতুম পাজুনতামে কেসু অতুমফান লা পাজুন নোতে নিতুম এবাং পেন কো আন আলাং সি কেনা হকমা ইংকি কো আন ইলেকট্রোলাইট সি কেনা হকমা পাপ্লিং থুপো জং সি হেমালং ও আর এস আবে পুলোতে সামুস সো ট্রক সিনি লাপেন সামুস সো এ ব্যাং ইংটি লিটার ইসি কাংথির জিয়ার লাপেন পার্কলক টাং আলাং আলং পাংবুই সি জুন নাংপো ইংকি নিতুমলা আন কেসেমারা হুট লা আন আলাং দোমা তিদি লাতা পাজুন তামে কালিতে লিমু আলাং ইংকি নারিকল মতে দাপ আলাং তা পাজুন নাংজি ওসমার আতুম আফানকে কেচু আসন পিবম নাংজি লাপেন চু উন আসন সি পি নাংজি সাং নাংজি কেচু আহরমুতা আংতান আলং কে জ্বর লাপেন কেনেম উই কে চেপা হেলো নাংজি সেতা ইলি তুম নিং ছিবি নাংজি লা হেম হংথু আলং কেছে লাংকে টংসেকট আফান ছট ডক্টর আফান চেপেকলাং বেক নাংজি জং সি কে মে আং থেক আবে তে লাসু আকে সো আফান কে খাং আতোয়ার লাসু আকে সো কাছেপে মেজি আতোয়ার কে খাং হেনলো কে মে নাই লাসি জয় কে ইলি তুম কে ক্লেম নাংজি কে কাংথির সেট আলাং কিজুন কিজুন আলাং কাই তা মিনিট ক্যাপ আন পেসো নাংজি কালিতে ক্লোরিন ট্যাবলেট এন নাংজি কাংথির সেট আদিম সি কিজুন আলাং পাং পেন নাংজি আদিপ্তা দো নাংজি লাপেন ইরি পেন চিফু ওক বেদেট নাংজি বারপি দাম এটা ফি সাবুন পেন ইরি চার সাম পেমে নাংজি বারলা আর ওয়ে কিজাঙা হুট কিতুন টাং আসন সি ছো নাংজি কেলেপ টাং আঠে সেরে লাপেন আকে ওয়াই পেন কেছো চো আহান ফারবো মাতে সালাদ আবাংকে ছোচেদেট নাংজি চো জি পুসিতামে কাংথির সেট আলাং পেন থেসেরে মাতে কেচো আহান ফারবো চাম্পামে সি চো নাংজি বিঠে বিঠা বারপি দাম দে সি বারপি কে দো আহেম মাতে টয়লেট আলং সি বারপি দো নাংজি কে বারপি দোতাং এট কে সাবুন পেন ইরি চার সামবেক নাংজি লাংকে থে আলাং পেন ছোটুন ছোডাং দে দেট নাংজি লাপেন জুনজে দেট নাংজি লাসো আলাং কেটের কে লাং পেন কাছলং আকে সো কো আন ফেরে মে মে মা পু ইলি তুম লাংদাম সিনাং 2025 আনিং কান জাখং জুলাই আচিখলো আসাম আরলো 274 জাপানিজ এনকেফালাইটিস আকে সো আফাই দোলো লাপেন 59 আন কে আপ্রান্তা দাম নাংলো ইংকিনি তুম কার্বি আং লং লং ছেলাং দামলো পোতে 20 আকে সো লাসো জাপানিজ এনকেফালাইটিস লং লকলো 2025 আনিং কান থট লাভো 6 জুন আচিখলো গুহাটি মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আলং বাং থমকেপ রা হিনি জাপানিজ এনকেফালাইটিস আকিসো সে ছেলাং আফান বাংলো লাসং বং পেন বাংফ্লি কে আপ্রান দাম নাংলো আকি অংকি ও সোমারাতুম আনিং কানবাং তা জাখং আচিখলো মতে জুলাই পেন পাই পাই চিখলো অগসান আংবং ডাইরিয়া লাপেন হেপাটাইটিস আকি সো আফাই বাদ পিক লাকি রিপোর্ট আলং সিডোলো ডেট আদাং থিপি তা বার্লা আলাং কেথে আফিজং লোতে হসপিটাল কেদাম চিং প্রম পিক পিক লাপেন লাংদাম লোতে কার্বি আংলং হেলো লাহাই আকে সো কে অং নাই কে লাসি হামফাং পেনসি কে খাংজি আসাই ডেং পনাংপো জিরপো জিরপি আতুম কোপাই কেমি কার্বি আংলং আরলো লাং পি লাং রয় সো দো সেতা ইলি তুম চেরে রেটে লাহাই আলাং রয় পেন আজক কিসো আপিসি রিক প্রকজি লাহাই আকে সো আফান খাংজি পুলোতে কিজুন আলাং পেসো নাংজি ইরিচার সামনাংজি মুসুরি এন নাংজি আপোরাতেং পেদের ডেপেন্সি সে চেলাং নাংজি রং রূপ আজো সাজির পেন দো নাংজি ইলি তুম কাদো কাবেতা এসোমার সারু সারহাং লাপেন ইলি তুম আহাম ফাং চেরাই কম নাং পুসেমে এনলো নাং চেলাং পেটলোতে প্রাণ মুইকে মেসেন লাপেন কাংটাং রাখ কার্বি আংলং মানপো নীলি লামথে নাংকার জুদুন আপদ চোরোলো প্রাণ মুই মেসেন পেন দোমে থাকমে
1: লাপানপর নাংলিতুম অক্রানাজেমিক আং দেঙালং পেন ডক্টর জেনিফার রংফার পি পেন ল্যাং পেন কচলং আকে সু পোথাক লাম থেকে থানপন আর জুলং একটাংল লাকে আকাশবাণী টিফু দনমার্লিয়াতুম নাংলিতুম লাপানপর জাইমেক আসন আসন কার্যুপন লংবম লাকে আকাশবাণী ডিফু এফ এম বেন লং পেন ফারৈ সিরা টক বড় সেরকেপ মেগাহার্স লাপেন নিউজ অন এয়ার এফ আকেরা পেন জাই মেগাংকুং আকাফ্রেক দাম দেয়াফ্রাং ইসি কেনাং সটকে পাচিনিয়া লামজির আর জুইকা নাংলি তুম জংসি কাচুনিং রিয়ালুঞ্জির আর জুইংটুং পুলোতে আলম বিলম আজে মেগালংলে হোয়াটসঅ্যাপ নাংলো ইকনন হোয়াটসঅ্যাপ নাম্বার কে সিরকেপ প্লি থ্রক্সি থ্রক নেরকেপ নেরকেপ ফাইভে ফাইভে নেরকেপ ফ হোয়াটসঅ্যাপ অলংকে টকনাংজি কে লাপু হেনল জাইমেক আমেন আলম বিলম কুমাৎসি কিলুনমা লুনসে পি লুনসে পোমেন আলুনা লামথে আসাপসো টকনাংজি কার্যুকাংটুংটুম কেদোয়াদিম মাতে আরং আমেন লাপেন কার্যুকাংটুংটুম আমেন আলম বিলম জাইমেকে ইরুয়েলং বা তাহিনী সি রৎপার্যুচট লাকে ভমকুরু আর্নি আদাব পরফাই নেরকেপ রামিনি থংকেপ আপরপেন লাপেন আজো পরফাই সিরকেপ রামিনি থংকেপ আপরপেন কেনাং সটকে পাচিনি এলাম জিরকে লাপানিক চল পিনি লাগে ভমতিয়ারনি জাখং আচিকলো নিফাই ইংকয়রা ফ নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই নেরকেপ নং ফ্লেংজি ডক ডকলো পসি জাইমেক আংকুং কাপ্রেক আর জুপন লং ইকপ লাকে ইংলিশ সালুন আজাইমেক

0: Lapuana por nang litum Delhi station pen this week in parliament apothak lamthe arjulong iktanglo non studio ghuria por porphai ner kebra minute thong kep nang pleng tanglo posi ke pathua jai megang ding along pen national games apothak Eliza Teron pipen lamthe ge than arjudunik sina
1: litum national games alamjir chethan pon sina kedam tang pharo kreser cap ra inkoy aning kan si india angkang along olympic aputha kachisong amhang pathek ponlo labangso kachisong along bhupinderjit singh yadavinder singh lapen bhalinder singh atumta penang chiting dunlo india penta kedam tang pharo kreser cap ra inkoy aning kan anwarp olympic along chepate dunlo অলিম্পিক আপুথাক চিচং ডেট পেন ফারোক্রে সিরকেপ রা ইংকয় রাপ্লি আনিংকান কে ইন্ডিয়ান অলিম্পিক এসোসিয়েশন সেং পন লোলাপেন থাং থাং আচি ক্লোকে ইন্ডিয়ান অলিম্পিক গেমস দেলহি অলং বিপনসি ইন্ডিয়া পেন অ্যানওয়ার্প অলিম্পিক অলং কাছে পাতে দুন জি আতুমাফান ইংওয়াই পনল ফারোক্রে সিরকেপ রা ইংকয় রাপ্লি আনিংকান সি অ্যানওয়ার্প অলিম্পিক বিপনল ইন্ডিয়ান অলিম্পিক এসোসিয়েশন আ হেডকোয়ার্টার্স কে নিউ দেলহি হেনলো ইন্ডিয়া আ ন্যাশনাল গেম কে হকি হেনলো কে দামতাং নিংকান ফারোক্রে সিরক্যাব রা ইংকয়রা নেরক্যাব পেন ফারোক্রে সিরক্যাব রা ফোক্যাব রা ট্রক আনিংকান আন হকি কাপাথু সি নংনাম চিঠাং পন বমলো লাপেন অলিম্পিক আহুতা ট্রক গোল্ড মেডেলস চেপালং পনলো লাসোয়াপোসি ননপুতা হকি কে ইন্ডিয়া আংকাং আ ন্যাশনাল গেম লো পুসি পুপনলো অলিম্পিক কাপাথু কে নিংকান হিনি পেন এফং সি পাদোপন বম ইংডেং সিরকেপ কাপাথু বম্বে আলং কে হোসপন আহুটকে ন্যাশনাল গেমস পুসি আমিয়ান ইয়রপন থুলো ইন্ডিয়ান অলিম্পিক এসোসিয়েশন আহিন প্যান চিটিং ডুনসি ন্যাশনাল গেমস পাচিং থুর পনলো হোস সিটি স্পোর্ট এসোসিয়েশন আহিন প্যানসি বাংসো কাপাথু পাতির পি পনলো বন্তা লাতুম আং বং কাছে দায়ু ডং ডোক ইলির তুম লাংডাম মে কেদাম তাং ফারো ক্রে সিরকেপ

0: ipon lo. La pen arua chiklo nipai thong kaprai si pen vo sik nipai kri siar niyan si bipon lo. Bangso kapathua long suri phora pharohini ra plikebra pho. Abang phia tum chepate dun lo. Ingdeng thong kap national games ke imphala long pharo kri sir kebra trokner kebra sir keb aning kan si bipon lo. Imphala long kapathu ki bipon ahu teams thong kap do la pen suri trok ra pharohini ra trok si keb kebra ner keb armu chepate dun lo. ইংডেং থংকেব্রা ইসি ন্যাশনাল গেমস কে লুধিয়ানা পাটিয়ালা জলন্ধর চণ্ডীগড় আনন্দপুর সাহিব লাপেন মোহালি অলংসি হোসপন লো লবাংসু কাপাঠু কাপাংচেং পন কে নিফাই ক্রিসির ক্যাপ ফাইকুনি আচিক্লো প্যান নিফাই ইসিআর নে মাতিচং আচিক্লো সি পাজুৎপন লো ইংডেং থংকেব্রা হিনি ন্যাশনাল গেমস কে সুরি হিনি রা হিনি আনিংকান হায়দ্রাবাদ সেকেন্দরাবাদ লাপেন বিশাখাপত্তনম অলংসি হোসপন লো বাংসো কাপাঠু মাতিজং আচিক্লো নিফাই ক্রেগেথম পেন নিফাই ইংকয় রাহিনী আনসি পাজুৎপন লো লাপেন বাংসো কাপাঠু আলং টিম থং কেব্রা ফ্লি দো লাপেন বাংসুরিনের কেব আর মু চেপাতে দুন লো ইংডেং থং কেব্রা কেথম ন্যাশনাল গেমস কে নিংকান ফ আফি গুহাটি আলং সি হোসপন লো সুরিহিনী রা ট্রক্সিয়া নিংকান গুহাটি আলং কি বিপন হুত থং কেব্রা কেথম টিমস দো লাপেন বাংসুরি ট্রক রা ফারোনের কে আর্মু চেপাতে দুনলো ইন্দিরা গান্ধী এথলেটিক স্টেডিয়াম সরু সজায় আলংসি ন্যাশনাল গেমস বিপনলো গুহাটি আরং সুপি আলং ন্যাশনাল গেমস কিবি কাপাংচেং পনারনি কে নিফাই সির ক্যাপ আর্নি ঠাং ঠাং আচিক্লো হেনলো লাপেন কাপাজুত পনারনি কে নিফাই ক্রেনের ক্যাপ আর্নি হেনলো ইংডেং থং ক্যাবরা কেথম ন্যাশনাল গেমস আহু টর্চ লাইটার কে বোগেশ্বর বরুয়া হেনলো গুহাটি আলং ন্যাশনাল গেমস বিপন ডেট আফি নিংকান প্লিয়াফি নিংকান সুরিহিনী রা ক্রে সি আহুত রাঞ্চি জামশেদপুর লাপেন ধানবাদ আলং সি ইংডেং থং কেব্রা ফ্লি ন্যাশনাল গেমস হোসপন লো বাংসো কাপাঠু আলং বাংসুরি ট্রক রা ফারো সির কেব্রা ট্রক সি কেব্রা সির কেব আর মু চেপাতে দুন লো লাপেন থং কেব্রা ট্রক টিমস দো পুথত আকো নিংকান প্লিয়াফি কেরেলা আলং সি ইংডেং থং কেব্রা ফ ন্যাশনাল গেমস বিপন লো বাংসু কাপাঠু আলং থং কেব্রা ট্রক টিমস দো লাপেন সুরি ট্রক্সি রা ফারো ট্রক্সি কেব্রা ফ্লি কেব্রা ফ্লি আর মু চেপাতে দুনলো ইংডেং থং কেব্রা ট্রক কে গোয়া আলং সি হোসপন জিপু চেপারাই পনলো বনসিতা জেনারেল এসেম্বলি ইলেকশন পাদোজি পহলাম দোকক আজক গোয়া গভর্নমেন্ট আহিন পেন ইন্ডিয়ান অলিম্পিক এসোসিয়েশন আ প্রেসিডেন্ট লাপেন সেক্রেটারি আফান চুনি রিপনসি ন্যাশনাল গেমস কি বিপনজি আর্নি লারপন টু ডেডলো ইংডেং থংকেব্রা ট্রক্সি ন্যাশনাল গেমস কে অমরাবতী অরুণাচল প্রদেশ আলং সি হোসপঞ্জি লাপেন ইংডেং থংকেব্রা নেরকে ন্যাশনাল গেমস কে উত্তরাখণ্ড আলং সি হোসপনপ ন্যাশনাল উইন্টার গেমস কাপাংচেং পন সিয়াংডেং কে ফারোক্রেসির কেব্রা সিরকেপ কেব্রা ট্রক আনিংকান গুলমার্গ আলং হেনলো লাপেন ইংডেং হিনি ন্যাশনাল উইন্টার গেমস কি বিপন কে সুরিহিনী আনিংকান মানালি আলং লাপেন ইংডেং কেথম ন্যাশনাল উইন্টার গেমস কি বিপন কে সুরিহিনী রা হিনী আনিংকান অলি আলং হেনলো ইংডেং ফ্লি ন্যাশনাল উইন্টার গেমস কে সুরিহিনী রা ফ্লি আনিংকান গুলমার্গ আলং সি বিপন লো লাপেন ইংডেং ফ ন্যাশনাল উইন্টার গেমস তা সুরিহিনী রা সিরক্যাপ আনিংকান পুথত গুলমার্গ আলং সি বিপন ঠুলো ন্যাশনাল গেমস কে রোনা টেং পেন কে নিংকান হিনি পেন এফং সি পাদোপনজি পুসি ইন্ডিয়ান অলিম্পিক এসোসিয়েশন আহিন পেন বীরতা পাচেটাক পনলো লাপেন কাশিক সাকডাক আসন আওয়ে পুলোতে লাসুয়া পরাতেং সি বিপনজি পুসি চেপারাই পনলো কেদামতাং নিংকান ফারোক্রেসির ক্যাবরা সির ক্যাব আনিংকান লাপেন সুরিহিনীরা ক্যাব আনিংকান আনকে ন্যাশনাল গেমস নিংকান হিনি মতে নিংকান ফ্লি পেন এফং সি বিপন বমলো ইন্ডিয়ান অলিম্পিক এসোসিয়েশন আহিন পেন সি ন্যাশনাল গেমস কাপাচুনজি আসাই ডেং পনলো ন্যাশনাল গেমস কেমাং পনকে ডেট আংকাং আলং কাপাঠু কাপাচিং থুর পঞ্জি আফান হেনলো পি নিলিতুম ন্যাশনাল গেমস আলামজির পোয়ান লি ইংটন পন কগলো না
1: লাপানাপর নাংলিতুম কাপাথুয়াজাইমেক আংদেঙে লংপেন ন্যাশনাল গেমস আপুথাক ইলিজা তেরন পিপেন লাম থেকে থানপন আর জুলং ইকটাংল লাকে আকাশবাণী ডিফু

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইডু বুতে মাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জত্ত দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমি আসন মুংকে
1: কাপাচে থাঙমি আসন তে দোপিকলো আর জুইগ নয় হো মাই মিটিং কে দোজি আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থেকে বেরটা কিথি কে জাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মি কাং পুয় বেরটা হেম কি মি কিলুত আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙা জে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলাং
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লক হুমরি দাম নাংজি কে
1: লাদাক ল আকাশবাণী দিফু লং ল মেনা জং সে দাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং রে চিংকি চে থান বা প্রাং দা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডু নাং সিলাং
1: ভাঙিক নই লাদাক আকাশবাণী দিফু লং
2: নন স্টুডিও ঘুরিয়া পর পর ফাই সিরকেবরা মিনিট্রে ফ নাং প্লেং তাংল পসি এলিজা তেরন পিপেন লামজির আর্জু পনিকসিনাং কার্বি আংলং আপুথাক ততাংতে আর্জুক সিনাং এলিজা তেরন পিপেন কার্বি আংলং আপুথাক লামজির

নন ইলিটুম কার্বিয়াংলং আলামজির চেথানপন সিনা কার্বিয়াংলং ডিস্ট্রিক্ট কে ইসি কেলাং মেনাই কিলের সেং আপিরথে বাংসো আপিরথে আলং থয় দো ইংলং দো আরলক দো লাংরয় দো লাপেন লাংজেং দো কার্বিয়াংলং কাসনসি পন আলাংলি কে কার্লিতাং স্যামসন সিং ইংটি হেনলো ব্রিটিশ আতুম আসাম আলং রি আলং নাংকিলু দাহুদ নর্থ ইস্ট ইন্ডিয়া আহা ওয়ার আন্তা নাংলেলো ব্রিটিশ আতুম আসাম আহা ওয়ার দো বমাহুদ জাংথু কয়লা সে রূপ পেনাং আন ইংহু পনলো আঞ্চতা কালিলাং ব্রিটিশ আতুম ইংলং আসো আতুম আফান পেনাং চেনেক হলোলো লাহাই চেচাক উন এ সি আলাংলি স্যামসন সিং ইংটি সাব ইন্সপেক্টর অফ স্কুল মান্ডেট আফি সিতামে আপর চে এন সি চেসং আংডি জাপন লিনলো এমেথাং আলামেট লামচং পাংচো পঞ্জি আফান উন আন রাত আফান চেসং আংডি জাপন লিনলো লাপেন পাচুন পনলো কেদামতং ফারুক্রি সিরকেপরা ফোকেবরা ইসিয়ানিংকান নিফাই ক্রিট রক্সি আর্নি ফাইকুনিয়াচিকলো আসামারলো আকিমি ডিস্ট্রিক্ট আমহাং পাথেক পনলোল লাকে ইউনাইটেড মিকির লাপেন নর্থ কাচারি হিলস হালসোহুদ রাথুর পাগাজয়নে ফারুক্রি সিরকেবরা ফোকেবরা ইসিয়ানিংকান মিঠাং আলং রি কাচারি জিয়াফান ডিস্ট্রিক্ট লংলো কেদামতং ফারুক্রি সিরকেবরা ট্রক্সি ক্যাব আনিংকান পুথত ইউনাইটেড মিকির লাপেন নর্থ কাচার হিলস চেথাক পন্থু ডাকলো লাপেন ইউনাইটেড মিকির আলার মিকির হিলস পুসি ইয়রপন্থুলো ফারুক্রি সিরকেবরা ট্রক্সি ক্যাব রা ট্রক আনিংকান ফ্রি আচিকলো নিফাই ক্রিপলি আর্নি পেনকে মিকির হিল ডিস্ট্রিক্ট আলার কার্বিয়াংলং ডিস্ট্রিক্ট পুসি ইয়রপন্থুলো লসো আফি পেনকে কার্বিয়াংলং ডিস্ট্রিক্টা মেপ লং ইসি কেথে নাই ডিস্ট্রিক্টলো পুসি হক পনলো কার্বিয়াংলং ডিস্ট্রিক্ট কে নিহাং আনাথুকে গোলাঘাট ডিস্ট্রিক্ট লাপেন নাগাল্যান্ড পেনসি চেদাইলো লাপেন নিচি আনাথুকে মেঘালয়া লাপেন নিরেপ নাথুকে নগাং ডিস্ট্রিক্ট লাপেনসি চেদাইলো লাপেন নিতুর আনাথুকে ডিমা হাসাও ডিস্ট্রিক্ট পেনসি চেদাইলো কার্বিয়াংলং আলং ইংলং আসো লাপেন থয় আসো দো বন্টা কিয়ংদুং নাই আখাইকে ইংলং আসো হেনলো লাকে কার্বি গারোস বোরোস ডিমাসা মার রেংমা নাগা লাপেন তিওয়াস কার্বিয়াংলং আলং রি ডিস্ট্রিক্ট কাউন্সিল কে পালং পন আলংলি তুমকে স্যামসন সিং টি মনিরাম লংনি লাপেন খরসিং তেরাং হেনলো আলংলি তুম কার্বিয়াংলং ডিস্ট্রিক্ট হাং বন্দেয়া ফি ডিস্ট্রিক্ট কাউন্সিল হাং পনথুলো ইন্ডিয়ান কনস্টিটিউশন আরলো সিক শেডিউল কে থাপনা জয়নি সি কার্বিয়াংলং ডিস্ট্রিক্ট কাউন্সিল কেদামতাং ফারুক্রি সিরকেবরা ফোকেবরা হিনিয়া নিংকান বুসিক নিফা ইংকয় রাকিথম আর্নি আমহাং পাথেক পনলংলো নন কে অ্যাক্ট অফ পার্লিয়ামেন্ট লাপেন সিক শেডিউল আরন আতং পেন নিংকান ফারুক্রি সিরকেবরা ট্রক্সিকেবরা হ নিফাই ইংকয় রা সিরকেব বুসিক আচিকলো কার্বিয়াংলং অটোনোমাস কাউন্সিল পুসি ইরপনথুলো আলংলি খরসিং তেরাংসি কার্বিয়াংলং ডিস্ট্রিক্ট কাউন্সিল আলং আপ্রাংসি সিএম মানলো কার্বিয়াংলং অটোনোমাস কাউন্সিল আলং কাদোকাবে বাংথম ক্যাপ দো বন্তা লসোয়াং বং বাং ইংকয় রাথ্রক আফানসি আরপু পিচ লাপেন বাং ফ্লি আফানকে আরপু পিপে সি ইংবাই পঞ্চলো কার্বিয়াংলং অটোনোমাস কাউন্সিল ইংকয় রাথ্রক কনস্টিটুয়েন্সিস দো লাকে দুয়ার আমলা আমরি চিনথং সোচেং রংখাং বিথুং রেংথেমা কপিলি হামরেন আমরেং হারঘাট লাংফের ফুলনি লাংহিন করকান্থি মহামায়া সোচেং ধেনতা লুম্বাজং ধনশ্রী সিংহাসন বরজাং সরুপথার বোকাজান দিওপানি নীলিপ নৌমাটি লাপেন্দুয়ার বাগরি কার্বিয়াংলং আলং রি এসেম্বলি সিটস ফ্লিডো পাই পাই আচিকলো নিফাই ক্রিপ হওয়ারনি কার্বিয়াংলং ডিস্ট্রিক্ট ইনি চেথাক পন্থু ডাকলো লাকে কার্বিয়াংলং লাপেন ওয়েস্ট কার্বিয়াংলং ডিস্ট্রিক্ট কার্বিয়াংলং অটোনোমাস কাউন্সিল সি হিনি ডিস্ট্রিক্ট আফান্তা আর ডি পি পনলো কার্বিয়াংলং ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স কে ডিফু হেনলো লাপেন ওয়েস্ট কার্বিয়াংলং হেডকোয়ার্টার্স কে হামরেন হেনলো কার্বিয়াংলং অটোনোমাস কাউন্সিল ডিপার্টমেন্ট থং ক্যাব দোলাকে ইন্ডাস্ট্রি এনিমেল এন্ড হাজবেন্ড্রি ভেটেনারি ফরেস্ট এগ্রিকালচার বিডাব্লিউডি সেরিকালচার এডুকেশন কালচারাল এফেয়ার্স সয়েল কনজারভেশন কোঅপারেশন ফিশারিস পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্ট হেলথ এন্ড

কার্বি লুঞ্চি থাকা লুনা ডেঙালং পেন আদুন্থু লুঞ্চি থাক আর জুপনিক সিনাং লাকে জিতেন তেরাং লাপেন রবিনাক রফি পেন কিলুন পন আলুনালাম থে বাং ইকিজু আলাম।